বিসমিল্লাহিরাহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59 আমাদের স্টুডিওর ঘড়িতে। আজ বৃহস্পতিবার, 2 আশ্বিন 1433 বঙ্গাব্দ, 5ই রবিউল সানি 1448 হিজরি, 17ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আবু সাইদ জান কাদরী এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। অধিবেশনের শুরুতেই সকাল 8টার ইংরেজিতে সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই রয়েছে স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Thursday, the 2nd of Ashin, the 5th of Rabiu Sani, and September the 17th. The news read by Shamim Khan. First, the headlines. ECNIC approves 12 projects, including 3 metro projects, to enhance capital's mass transport system. Role of engineering and technology universities is important to build world-class human resources, says President. Government is firmly committed to freedom of expression and free media, says Information and Broadcasting Minister. Initiatives are underway to establish modern cybersecurity unit to enhance police's capabilities, informs Home Minister. Gas supply improved significantly in the country following Prime Minister's commitment and positive trend would continue, informs Prime Minister's office spokesperson Mahdi Amin. Former Kosovo President Hashim Thaçi sentenced to 25 years in prison for war crimes. And Bangladesh women's team face China in the first quarter-final of Asian Games cricket tournament in Japan today. Bangladesh women's team take on South Korea in football. Now the details. Executive Committee of National Economic Council, ECNIC, approved a total of 12 projects involving an estimated cost of 1,68,780 crore taka, including 3 metro rail projects to facilitate environment-friendly mass transportation system in the capital. The approval came from a meeting of ECNIC at the Secretariat with ECNIC Chairman and Prime Minister Tariq Rahman in the chair yesterday. After the meeting, State Minister of Planning Mohammad Junaid Abdurrahim Saki and Planning Division Secretary S.M. Shakil Akhtar briefed reporters at the NEC conference room at Sherebangla Nagar. Of the total project cost, 48,256 crore 30 lakh taka will come from government exchequer, 1,20,466 crore 39 lakh taka as project loan, and the rest 57 crore 71 lakh taka from the concerned organization's own fund. In the meeting, the government approved a new metro rail project costing 45,503 crore 76 lakh taka. The proposed MRT Line 5 Southern Route will develop a 17.20-kilometre metro rail corridor from Gaptoli to Dasharkandi, including 13.10 kilometres of underground tracks. The meeting considered and approved revised proposals for MRT Line 1 and MRT Line 5 Northern Route. President Mirza Fakhrul Islam Alamgir said, the country's engineering and technology universities play a very important role in preparing world-class human resources. He said this when a delegation of Russia University of Engineering and Technology, RUET, paid a courtesy call on him at Bongo Bhavan yesterday. During the meeting, the delegation briefed the president on the university's academic activities, research, infrastructural development, and overall academic progress. The president stressed enhancing capacity of RUET to improve quality of its education and research and elevate them to international standards. Information and Broadcasting Minister Andalif Rahman said, the government is committed to upholding freedom of expression and an environment conducive to free media. He made the remarks when U.S. Ambassador to Bangladesh Brent T. Christensen met him at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister said, the present government is working to bring positive changes in political culture apart from state administration. At the same time, he said, necessary measures would be taken to curb spread of defamatory statements, misinformation and disinformation across various platforms, including social media. Brent T. Christensen emphasized the importance of engaging with stakeholders on the issues. U.S. Ambassador said relationship between Bangladesh and the United States is steadily strengthening and expanding into various sectors, including trade and commerce. State Minister of Information and Broadcasting Yasir Khan Chaudhry was also present at that time. Meanwhile, Information and Broadcasting Minister attended a program organized at Bangladesh Film Development Corporation Auditorium in the capital yesterday, marking Film Directors Day 2026. Speaking on the occasion, he described films as powerful medium for changing the mindset of society and people. Calling for production of quality films in the days ahead, the Information and Broadcasting Minister said, the government wants to work together in future to bring more development of films. Home Minister Salahuddin Ahmed said the government is establishing modern cyber security units and specialized laboratories across all divisional headquarters alongside police headquarters, DMP and detective branch in response to a rapid evolution of digital offences. He said this while speaking at the anniversary event of Crime Reporters Association of Bangladesh at his office at Segun Bagichan, the capital, yesterday. The minister emphasized that digitalization has fundamentally altered criminal activity, driving a substantial portion of offences into cyberspace. This is Bangladesh Betar giving you the news. Prime Minister's office spokesperson Mahdi Amin said gas supply in the country had increased significantly following Prime Minister Tariq Rahman's directive and expressed hope that the positive trend would continue in the coming days. He made the remarks at a press briefing at the Prime Minister's office in the capital yesterday, marking 7 months of the government in office. Mahdi Amin also highlighted a wide range of measures taken by the government during its 7 months in office, covering energy security, economic recovery, public welfare, education, health, infrastructure, digital services, employment, governance and foreign relations. He said the Prime Minister recently promised meetings with businessmen and the media that the gas crisis would be resolved and the situation will be restored to normal as quickly as possible. Mahdi Amin said implementation of Prime Minister's commitment started from Tuesday within a very short time and the government has taken initiatives to make the industries operational again and take forward the economy. A Kosovo war crimes tribunal convicted former Kosovo President Hashim Thaci of 4 counts of war crimes committed during Kosovo War for Independence from Serbia. He was sentenced yesterday to 25 years in prison for crimes including murder, torture and illegal detention committed while he was a senior commander of Kosovo Liberation Army. The Kosovo Specialist Chambers in The Hague said Thaci was guilty in connection with the murder of 96 political opponents and alleged collaborators with Serbian security forces during the conflict. At least 82 people have been killed in a gold mine collapse in Sudan's West Kordofan state. The collapse occurred on Tuesday at Al Sara mine. A local rights group says unknown number of people are still missing and some could still be trapped underground. Rescue efforts have been hampered by lack of equipment and unstable ground. Cricket in the first quarter-final match between Bangladesh and China in the Asian Games Women's T20 tournament at Aichi in Japan is being delayed due to wet outfield. Meanwhile, second quarter-final match between Pakistan and Thailand will be held at the same venue at 11 a.m. Bangladesh time today. Football in Bangladesh will play against South Korea in the second group stage match in the Asian Games Women's Football Tournament in Japan today. The match will kick off at 1 p.m. Bangladesh time. Finally, weather in forecast by Little One this afternoon says the chances for rain and thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rongpur, Bogura, Tangal, Mamansingh and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. ECNIC approves 12 projects, including 3 metro projects, to enhance the capital's mass transport system. Role of engineering and technology universities is important to build world-class human resources, says President. Government is firmly committed to freedom of expression and free media, says Information and Broadcasting Minister. Initiatives are underway to establish modern cybersecurity unit to enhance police's capabilities, informs Home Minister. Gas supply improved significantly in the country following Prime Minister's commitment and positive trend would continue, informs Prime Minister's office spokesperson Mahdi Amin. Former Kosovo President Hashim Thaci is sentenced to 25 years in prison for war crimes. And Bangladesh women's team faced China in the first quarter-final of Asian Games cricket tournament in Japan today. Bangladesh women's team take on South Korea in football. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Assalamu alaikum. Bangladesh Betar Khulna. Khobor porchi Mohammad Iqbal Alam Choudhury. ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষা এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু আক্রান্ত কোন ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে এডিস মশা প্রথমে নিজে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পরবর্তীতে মশা যখন কোন সুস্থ মানুষকে কামড়ায় তখন তার রক্তে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ে। এডিস মশা মূলত ঘরের ভেতরে বা চারপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। বর্ষাকালে ড্রাম, টায়ার, ফুলের টব ও ডাবের খোসার মতো পাত্রে পানি জমে থাকায় মশার বংশ বৃদ্ধি পায় এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ে। বিভাগীয় কমিশনার বলেন, যার যার অবস্থান থেকে নিজ অফিস, আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন ও এডিস মশা জন্মে এমন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করলে ডেঙ্গুর হাত থেকে সকলেই রক্ষা পাবে। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিতে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক পরিকল্পনা বিভাগ মোহাম্মদ বজলুর রশিদ ও খুলনা ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শওকত আলী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় খুলনা বিভাগের 10 জেলার উপপরিচালক, মডেল মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার মুহতামিম, আলেম, ওলামা সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। এর আগে বিভাগীয় কমিশনার ইসলামিক ফাউন্ডেশন খুলনার বিভাগীয় কার্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। মেহেরপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে জেলা তথ্য অফিস বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। মাইকিং, উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে দেওয়া হচ্ছে সচেতনতামূলক বার্তা। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে দিনে এবং রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন।
3: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে মেহেরপুরে 3 উপজেলার হাট বাজার গ্রাম অঞ্চলে ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, উঠান বৈঠক, চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে জনের সচেতনতা তৈরিতে কাজ করছে জেলা তথ্য অফিস। চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ, জমে থাকা পানি দ্রুত অপসারণ, বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা সম্পর্কে জানতে পারছেন বলে জানান শিক্ষার্থীরা।
4: আমাদের বিদ্যালয়ে আজকে একটি চলচ্চিত্র প্রদর্শিত হলো। আমরা এখান থেকে জানলাম এডিস মশা মূলত কোথাও পানি জমে সেখান থেকে বংশ বিস্তার করে। আমাদের বাড়ির চারিপাশে কোথাও পানি জমে থাকলে আমরা সেগুলো ফেলে দেব, নিজেরা সচেতন হব এবং পাড়া প্রতিবেশী সবাইকেও সচেতন করব।
3: শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতনতা করা হচ্ছে বলে জানান।
5: মশা যাতে বংশ বৃদ্ধি না করতে পারে সেজন্য বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার, এবং শিক্ষার্থীদের বলছি বাড়ির কিনার আশপাশ যাতে পরিষ্কার করে এবং কোনো পানি যাতে কোনো পাত্রে বা কোথাও যাতে জমে না থাকে এ ব্যাপারে আমরা সচেতন করেছি।
3: হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রাম পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদ।
6: সরকার ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত করছেন 12ই সেপ্টেম্বর থেকে 2026 সালে 12ই ডিসেম্বর পর্যন্ত। এই 3 মাস তথ্য মন্ত্রণালয় হাটে, বাজারে, স্কুলে, শহরগুলোতে ব্যাপক প্রচার অভিযান চালাচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ করে। এছাড়াও জনগণের মাঝে আমরা সচেতনতামূলক বার্তা তৈরির জন্য স্কুল পর্যায়ে ফিল্ম শো, বাজারে, হাটে এবং ঘাটে ফিল্ম শো দেখাচ্ছে জনগণকে সচেতন করার জন্য।
3: ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত ও পরিবার পর্যায়ে সচেতনতার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বাড়ির আশেপাশে পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশা বংশ বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ রাখা সম্ভব বলে মনে করেন সচেতন মহল। মেহেরপুর থেকে রাব্বি আহমেদ, বাংলাদেশ বেতার, খুলনা।
1: আগামী 18 জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন উপলক্ষে স্টিয়ারিং কমিটির এক সভা গতকাল প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিহিত করা হয়। একই সঙ্গে সমাবর্তনের বিভিন্ন

0: সহ অন্যান্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারে অভিহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন্নবী সহ স্টিয়ারিং কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত দুইদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স গতকাল খুলনা শিরোমণি পুলিশ লাইন্সে শুরু হয়েছে। ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। প্রশিক্ষণে নির্বাচনী আইন, আন্তঃবাহিনী সমন্বয় সাধন, নির্বাচনী সহিংসতা প্রতিরোধ, আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, বডি ওর্ন ক্যামেরার ব্যবহার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার সহ প্রশিক্ষণার্থীরা এই সময় উপস্থিত ছিলেন। খুলনার বিভিন্ন থানা ও ইউনিটের 50 জন প্রশিক্ষণার্থীতে অংশগ্রহণ করছেন। নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, দৃঢ়তা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের উদ্যোগে গতকাল বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে 381 জন শিক্ষার্থীর মধ্যে উন্নত মানের শিক্ষা উপকরণ এবং 22 জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প প্রধান অভিষেক কুমার, প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল আজিম এবং মোংলা থানার পুলিশ পরিদর্শক সহ শিক্ষক শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা জেলেপাড়া থেকে সাপখালি ব্রিজ পর্যন্ত খালের দুই ধারে গতকাল সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। যশোর রিজওয়ানের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, সাতক্ষীরার এসএফএনটিসির কর্মকর্তা জি এম মারুফ বিল্লা ও কালীগঞ্জ এসএফপিসির ডেপুটি রেঞ্জার আওসাফুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের গতকালের খেলায় দামুরহুদা উপজেলা একাদশ 4-1 গোলে চুয়াডাঙ্গা সদর উপজেলা একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। এদিকে যশোরের বাঘারপাড়ার বহরমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় বহরমপুর ইউনিয়ন কৃষক দল 5-0 গোলে দোহাকুলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলকে এবং অপর খেলায় দোহাকুলা ইউনিয়ন ছাত্রদল 5-4 গোলে দোহাকুলা ইউনিয়ন যুব দল পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শুরুতেই সৌরভ হোসেন সৌরভের কথায় মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।

0: আপনারা দেশের গানটি শুনবেন।
1: সকাল 8:30 আমাদের স্টুডিওর ঘড়িতে বাংলাদেশ বেতার খুলনা।

শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপস্থাপনায় আবু সাইদজান কাদরি এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি।

0: আজ 17ই সেপ্টেম্বর, সংগ্রাম, ঐতিহ্য আর গণ আন্দোলনের রক্তাক্ত স্মৃতি বিজড়িত দিন, মহান শিক্ষা দিবস। 1959 সালে প্রেসিডেন্ট ও সামরিক শাসক আইয়ুব খান তৎকালীন শিক্ষা সচিব এস এম শরীফকে চেয়ারম্যান করে 11 সদস্য বিশিষ্ট শিক্ষা কমিশন গঠন করেন। ওই কমিশন বাঙালিদের বঞ্চিত করে পাকিস্তানি শাসক গোষ্ঠীর লক্ষ্য ও স্বার্থের প্রতিফলন ঘটিয়ে একটি গণবিরোধী শিক্ষানীতি প্রণয়ন করে। 1962 সালের মাঝামাঝি সময়ে এই কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়। সঙ্গে সঙ্গে আইয়ুব সরকার এই কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করে। সামরিক শাসক জেনারেল আইয়ুব খানের চাপিয়ে দেওয়া এই শিক্ষানীতির বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ তীব্র আন্দোলন করে তোলে। ছাত্র সমাজের আন্দোলনের প্রতি সাধারণ জনগণের সহানুভূতি ও সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে থাকে। পাকিস্তান সরকারের গণবিরোধী শরীফ কমিশন এর শিক্ষানীতি চাপিয়ে দেওয়ার প্রতিবাদে 1962 সালের এই দিনে ছাত্র জনতার ব্যাপক গণ আন্দোলন দাপানলে রূপ নেয়। ছাত্র জনতা শিক্ষানীতির বিরুদ্ধে মিছিল বের করলে হাইকোর্টের সামনে পুলিশ গুলি চালায়। শহীদ হন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ সহ আরো অনেকে।
1: প্রিয় শ্রোতা, 62'র শিক্ষা আন্দোলনের প্রতীক ঐতিহাসিক শিক্ষা দিবস আজ। শিক্ষার স্বার্থে রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত ইতিহাসের আজকের এই দিনে শিক্ষা দিবসের মহান শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে নিবেদন করছি ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। শুভ সকাল।

0: সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিই কি কি থাকছে আজকের দৃষ্টিপাতে। খুলনা মহানগরের উল্লেখযোগ্য ঘটনা পরিচিতি নিয়ে থাকছে আজকের ডায়েরি, বাস ও ট্রেনের সময়সূচি, স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন টিপস নিয়ে থাকছে স্বাস্থ্য কথা, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সিরিজ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, একটি আধুনিক গান এবং প্রাত্যহিকী পরিবেশনা আজকের এই দিনে। আর এই সকল বিষয়গুলো নিয়ে আজকের দৃষ্টিপাত গ্রন্থনা করেছেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আর উপস্থাপনায় রয়েছি আমি আবু সাইদ জান কাদরি
1: এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি।

0: সুপ্রিয় শ্রোতা, শুরুতে আমন্ত্রণ জানাচ্ছি প্রাত্যহিক পরিবেশনা আজকের ডায়েরিতে। তথ্য সংগ্রহ ও সংকলনে শেখ শফিকুল হাসান, উচ্চারণে লুবনা হাসনা ফারুক মিষ্টি।
1: আজ বৃহস্পতিবার, দোসরা আশ্বিন 1433 বঙ্গাব্দ, পাঁচই রবি সানি 1448 হিজরি, 17 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। খুলনায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:49 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:03। খুলনা আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সকাল 6টা ও তার আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল 92%। এবারে জানাচ্ছি ট্রেনের সময়সূচি। খুলনা রেল স্টেশন থেকে গোয়ালন্দগামী ঢাকাগামী নকশিকাঁথা এক্সপ্রেস ছেড়ে যায় রাত 11:00। সকাল 6টায় জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও সকাল 6:45 কপোতাক্ষ আন্তনগর এক্সপ্রেস রাজশাহীর দিকে এবং বেতনা এক্সপ্রেস সকাল 6:15 বেনাপোলের দিকে ছেড়ে যায়। সকাল 9টায় চিত্রা এক্সপ্রেস ঢাকার দিকে, সকাল 9:30 রকেট মেইল পার্বতীপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। সকাল 11টায় মহানন্দ মেইল চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে, বিকেল 4টায় সাগরদারি এক্সপ্রেস রাজশাহীর দিকে, রাত 9:15 সীমান্ত এক্সপ্রেস চিলাহাটির দিকে যাত্রা করবে। এছাড়া সুন্দরবন এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত 9:45। আজ খুলনা থেকে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রূপসা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক বিরতি। জানাচ্ছি এবারে বাসের সময়সূচি। প্রতিদিন ভোর থেকে রাত 12টা পর্যন্ত নগরীর সোনাডাঙ্গা রয়্যাল মোড় জিরো পয়েন্ট এবং রূপসা বাস স্ট্যান্ড থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন রুটে বাস ছেড়ে যায়। এছাড়াও বিআরটিসির অনেক বাস নগরীর নিউ মার্কেট, শিরোমণি ও রূপসা বাস স্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

জীবনে যদি বড় হতে চান তবে সবার আগে হতে হবে ছোট। অর্থাৎ আপনি যদি একেবারে নিম্ন পর্যায় থেকে আপনার তৃণমূল পর্যায় থেকে আপনি নিজেকে উপলব্ধি করতে পারেন যে আপনাকে বড় হতে হবে, তাহলেই আপনি কিন্তু বড় হতে পারবেন। অন্যথায় আপনি যদি শুরুতেই বড় হয়ে যান কখনোই সাফল্য আপনাকে ধরা দেবে না। আপনি নিজেকে যতই বড় মনে করুন না কেন, ছোট আপনি থেকেই যাবেন। আর জানেন তো, মোমবাতি হওয়াটা কিন্তু খুব একটা সহজ কথা নয়। আলো দেওয়ার জন্য প্রথমে কিন্তু নিজেকেই পুড়তে হয়। তাই আগে নিজে পুড়ুন, নিজে শুদ্ধ হন, তারপরে আলোকিত করুন আপনার চারপাশটাকে। হুমায়ুন আহমেদ এই কথাগুলো বলেছেন এবং আরও একটি কথা বলেছেন, তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে, না চাইলেও তোমার শত্রু জন্মাবে। তারপরও ভালো কাজ কিন্তু আমাদের করে যেতে হবে। প্রিয় শ্রোতা, আজ 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার, যাদের আজ জন্মদিন তাদের জন্য অনেক শুভকামনা। চলুন তাদের জন্য ছোট্ট এই উপহারটি আমাদের বেতার কেন্দ্র থেকে।

0: হ্যাঁ বন্ধুরা, আমরা হয়তো বলতেই পারি যে আজ জন্মদিন তোমার। এই শুভক্ষণে, শুভ মুহূর্তে যারা পৃথিবীতে এসেছেন তারা নিশ্চয়ই শুভ কোনো কাজ আমাদের জন্য রেখে যাবেন। কেননা ইতিহাস কিন্তু একদিনে তৈরি হয় না, ইতিহাস প্রজন্মের পর প্রজন্ম তৈরি করে রেখে যায়। আপনি হতে পারেন নিজেও একজন কিংবদন্তি, তাই আপনি যখনই এই পৃথিবীতে জন্ম নিয়েছেন তখনই কোনো না কোনো ভালো কাজ অবশ্যই করবেন। চলুন এবারে ইতিহাসের পাতায় একটু চোখ ফেরাই। আজকের এই দিনে পর্বে জানাচ্ছি আমন্ত্রণ।
1: 1787 সালের আজকের এই দিনে ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়া যুক্তরাষ্ট্রে সংবিধান স্বাক্ষরিত হয়। 1914 সালের এই দিনে গ্রিস ও এশিয়া মাইনরে প্রচণ্ড ভূমিকম্পে 3000-এরও বেশি লোকের প্রাণহানি ঘটে। 1957 সালের এই দিনে মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 1974 সালের এই দিনে বাংলাদেশ গ্রানাডা ও গিনি বিসাউ জাতিসংঘে যোগদান করে। 2005 সালের এই দিনে বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন করা শুরু হয়। এবারে জন্মদিন। 1915 সালের এই দিনে জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হোসেন জন্মগ্রহণ করেন। 1923 সালের এই দিনে ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী শোভা সেন জন্মগ্রহণ করেন। 1934 সালের এই দিনে বাঙালি কবি বিনয় মজুমদার জন্মগ্রহণ করেন। 1950 সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেন। এবারে জানিয়ে দিচ্ছি মৃত্যু দিবস। 1665 সালের এই দিনে স্পেনের রাজা চতুর্থ ফিলিপ মৃত্যুবরণ করেন। 1969 সালের এই দিনে চীনের ছিং রাজবংশের শেষ রাজা ফুই মৃত্যুবরণ করেন। 2012 সালের এই দিনে জার্মান বংশোদ্ভূত আমেরিকান ইতিহাসবিদ ও লেখক হেনরি ফ্রিডলারের মৃত্যুবরণ করেন। 2021 সালের এই দিনে আলজেরীয় রাজনীতিক ও পঞ্চম প্রেসিডেন্ট আব্দেল আজিজ বাউটোফ্লিকা মৃত্যুবরণ করেন।

0: হার্ট অ্যাটাক সম্পর্কে ভয় কাটিয়ে সচেতনতা বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে অনেক আগে থেকে। অধিকাংশ মানুষই ভাবতে পারে না যে তার হার্টের কোনো অসুখ রয়েছে। অ্যাসিডিটির সমস্যা মনে করে অ্যান্টাসিড খেয়ে অপেক্ষা করেন, এতে কিন্তু জটিলতা বাড়ে। চোখ, কান, ফুসফুস বা কিডনির মতো আমাদের দুটো হার্ট নেই, তাই সময় থাকতেই হার্টের যত্ন নিন। 40 বছর পেরোনোর পর বছরে অন্তত একবার রুটিন কিছু টেস্ট করিয়ে রাখুন। প্রিয় শ্রোতা, আমাদের স্বাস্থ্য কথা পর্ব থেকে জেনে নিন হার্ট অ্যাটাকে করণীয় সম্পর্কে।
1: হার্টে যে কোনো সময় সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যার একটা বড় অংশ হার্ট সমস্যায় ভুগছেন। যত দিন গড়াচ্ছে ততই এই রোগটি যেন মাথা চাড়া দিয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2050 সাল নাগাদ শুধু উন্নত বিশ্ব নয়, তৃতীয় বিশ্বের দেশগুলোতেও হার্টের রোগী এত পরিমাণে বাড়বে যে 3 জনের মধ্যে 1 জনের হার্টের সমস্যা থাকবে। তাই আমাদের প্রত্যেকেরই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পাশাপাশি কায়িক পরিশ্রমেরও নজর দিতে হবে। এছাড়া হার্ট অ্যাটাক হলে প্রত্যেকেরই কিছু প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা দরকার। যেমন ধরুন, বুকের বাম দিকে একেবারে মাঝে প্রচণ্ড যন্ত্রণা হতে পারে, হার্ট অ্যাটাকের এটাই সবচেয়ে প্রাথমিক লক্ষণ। সাধারণভাবে প্রায় 20 মিনিট ব্যথা থাকে, ধীরে ধীরে তা উপরে বাম দিকের হাত এবং কাঁধের সংযোগ স্থল, ঘাড় ও চোয়ালে ছড়িয়ে পড়ে। এ সময় প্রচণ্ড ঘাম হয় এবং ধীরে ধীরে চারদিক অন্ধকার হতে থাকে। একা থাকলে এমন লক্ষণ বুঝলে কখনোই অবহেলা করবেন না, তাই পরিচিতদের খবর দিয়ে রাখুন। হার্টের রোগীরা সবসময় অ্যাম্বুলেন্সের মতো জরুরি পরিষেবার নম্বর হাতের কাছে রাখবেন। বাইরে রাস্তা থাকলে সঙ্গে সঙ্গে পাশের কারোর সাহায্য নিন, জোরে জোরে শ্বাস নিন। বহুকাল ধরেই এই ব্যাপারটা চলে আসছে। চিকিৎসকরাও জানিয়েছেন, জোরে জোরে শ্বাস নিলে হার্ট অ্যাটাকের সময় অনেকটা উপকার হয়। বুকে চাপ দিন। হার্ট অ্যাটাকের সময় চিকিৎসকরা অনেক সময় 2 হাত দিয়ে হার্টের উপরে চাপ দেন, যাতে হৃৎকম্পনের স্বাভাবিক গতি ফিরে আসে। বাড়িতে একা একা অবস্থায় নিজে থেকে এই পদ্ধতির ব্যবহার করা যেতে পারে।

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত। সরাসরি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 558 কিলোহার্টজে। একই সাথে শুনতে পাচ্ছেন FM 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকেও।

0: প্রিয় শ্রোতা, এবারে চলমান মাইক্রোফোনে জানাচ্ছি আমন্ত্রণ। সাথে রয়েছেন আমাদের বেতার প্রতিনিধি কাজল কাদ্রি।
1: প্রচন্ড জ্বর, শরীরে ব্যথা, বমি বমি ভাব,
2: এভাবে ডেঙ্গু প্রতিরোধে এবং এডিস মশা নিধনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন খুলনা সিটি কর্পোরেশন খুলনা। শ্রোতা বন্ধুরা, সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি জানাতে চলমান মাইক্রোফোনের সাথে রয়েছি আমি আবু সাইদ জান কাদরি, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। ডেঙ্গু পরিস্থিতি এজন্য খুলনাবাসীর জন্য এক চরম আতঙ্ক, খুলনাবাসীকে ফেলে দিয়েছে এক বড় ধরনের ঝুঁকির মধ্যে। চারদিকে জমে থাকা পানি, কোথাও ড্রেনের ময়লা পানি, আর এরই মধ্যে খুলনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শ্রোতা বন্ধুরা, আমি এখন রয়েছি খুলনার একটি ব্যস্ততম এলাকায়। জানব ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খুলনা মহানগরীর স্থানীয় বাসিন্দাদের ভাবনা। সম্মানিত শ্রোতা, আমি এখন রয়েছি খুলনা মহানগরীর 13 নম্বর ওয়ার্ডে। আমি এখানকার স্থানীয় একজন বাসিন্দার সাথে কথা বলবো।
3: ডেঙ্গু তো মহামারী আকার ধারণ করেছে, এখন আরও আমাদের যত্নবান হওয়া উচিত সবারই। ওষুধ ছিটানো, বাড়ি আর আঙিনার যারা বলে দিবে, যারা আছে কর্মী আছে, যে সবার বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আগের থেকে ভালো, আরও বেশি বেশি দরকার।
2: ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি, বিভিন্ন হাসপাতালে কতজন ভর্তি রয়েছে পর্যন্ত এবং মৃত্যু, সব কিছু মিলিয়ে পরিচালক স্বাস্থ্য খুলনা বিভাগ খুলনা ডাক্তার শেখ মোহাম্মদ মোশাররফ হোসেনের কাছ থেকে জানতে চেয়েছিলাম।
4: খুলনা বিভাগে ডেঙ্গুর যে সিনারিও, সেটা হচ্ছে নতুন রোগী 349 জন, আজ একটা মৃত্যু আছে গাজী মেডিকেল কলেজে। তো এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা জানুয়ারি 1 তারিখ থেকে 16/9/2026 পর্যন্ত 34 জন, আর খুলনা ডিভিশনে জানুয়ারি থেকে শুরু করে 16/9/2026 পর্যন্ত মোট রোগীর সংখ্যা 9,748 জন। ছাড়পত্র পেয়েছে বিভিন্ন হসপিটাল প্রতিষ্ঠান থেকে 8,393 জন। বর্তমানে খুলনা ডিভিশনের সকল হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাইভেট ক্লিনিকে মোট ভর্তি রুগী 1,091 জন। তবে এটা কন্ট্রোল হয়ে যাবে, বর্ষা যেহেতু কমে গেছে, উইদিন 7 ডেজের মধ্যে মার্জিনাল লেভেলে চলে আসবে বলে আশা করি। তো এখন এ ব্যাপারে আমরা বিশেষায়িত হসপিটালে 50 বেডের একটা ডেঙ্গু ওয়ার্ড খুলেছি, ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর ডাইরেক্ট নির্দেশনা। আর খুলনার ক্ষেত্রে যেটা হচ্ছে, বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র মহোদয়, আমরা সবাই মিলে একযোগে যেভাবে কাজ করছি, আমি আশাবাদ বর্ষা যদি না হয়, আমার ধারণা উইদিন 7 ডেজের মধ্যে এটা কন্ট্রোল হবে।
2: ডেঙ্গু পরিস্থিতির মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম নিয়েও নতুন করে একটি আলোচনা তৈরি হয়েছে। কেসিসিতে মশার লার্ভা নিধনের জন্য আনা নতুন ওষুধের মান যাচাইয়ের প্রাথমিক পরীক্ষায় সেটি প্রত্যাশিত ফল দিতে পারে। পরীক্ষামূলক প্রয়োগের পর 48 ঘন্টা পর্যবেক্ষণে দেখা যায় মাত্র 15% মশার লার্ভা মারা যায়নি, ফলে এই ওষুধের চালান ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব নজরুল ইসলাম মঞ্জু। একই সঙ্গে কীটতত্ত্ববিদদের সহযোগিতায় দ্রুত কার্যকর নতুন ওষুধ কেনার নির্দেশও দেওয়া হয়েছে। জানা গেছে, মশক নিধন কার্যক্রম জোরদার করতে 1 সেপ্টেম্বর থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে নতুন করে 5 জন করে শ্রমিক কাজ করছেন। ড্রেন, বদ্ধ জলাশয় সহ বিভিন্ন স্থানে তারা মশার লার্ভা নিধনের কাজ করে যাচ্ছেন। পাশাপাশি কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নগরীর 31টি ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে উড়ন্ত মশা নিধনের কাজ করে যাচ্ছেন। এছাড়াও ওয়াসার ম্যানহল সহ প্রয়োজনীয় স্থানে কালো তেল ছিটানোর কার্যক্রমও চলমান রয়েছে। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতি শনিবার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথা জানিয়েছেন কেসিসি। প্রতি শনিবারকে এডিস মশা নিধন দিবস হিসেবেও গণ্য করা হয়েছে। সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তর, অফিস আদালত, স্কুল কলেজ, মাদ্রাসা এবং বাসাবাড়ি ও এর আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম 3 মাস চলমান রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ির আশেপাশের ছাদে, টবে, ড্রেন কিংবা যে কোনো ধরনের পাত্র যেখানে 3 দিন বা তার বেশি সময় ধরে পরিষ্কার পানি জমে থাকে, সেই জায়গাটি আসলে এডিস মশার নিরাপদ প্রজনন স্থল। তাই আমাদের সকলের উচিত নিজ উদ্যোগে সেগুলিকে ধ্বংস করে দেওয়া, যাতে নতুন করে এডিস মশা বৃদ্ধি না পায়।
0: প্রিয় শ্রোতা, এতক্ষণ চলমান মাইক্রোফোনে আমরা খুলনার ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। আসলে সময় কিন্তু প্রায় ফুরিয়ে গিয়েছে আমাদের এই ম্যাগাজিন অনুষ্ঠানে, তবে কি ভালো লাগা ভালোবাসার যে মাধ্যম সেটি কিন্তু রয়ে গিয়েছে আপনাদের জন্য। গান আমাদেরকে প্রশান্তি দেয়, তাই চলুন এই মুহূর্তে একটি গান শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, শাম্মী আক্তারের কণ্ঠে শুনছিলেন আধুনিক গানটি। তবে হ্যাঁ, আমরা কিন্তু হাজার বছর না, প্রতিদিনই আপনাদের মাঝে উপস্থিত হই বিভিন্ন আয়োজনে। তো চলুন আয়োজনের শেষ প্রান্তে শুনে আসি সবার আগে বাংলাদেশে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আমাদের নিয়মিত সিরিজ।
1: শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি সহ দেশের প্রতিটি খাতকে স্বয়ংসম্পন্ন ও স্বনির্ভর করতে সরকার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণে ও বাস্তবায়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের 37তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, দেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক ও স্বয়ংসম্পন্ন করতে বর্তমান সরকার দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী 5 বছরে পর্যায়ক্রমে এই বরাদ্দ জিডিপির 5% উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালুর কাজ শুরু হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলা হাসপাতালকে 101 শয্যার হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত সাফল্য আসবে না। চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনে নিবেদিত থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা সেবার ক্ষেত্রে সরকারের নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। মানুষকে শুরুতেই রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে সচেতন করা গেলে অনেক রোগ প্রতিরোধ ও নিরাময় সম্ভব। এ লক্ষ্যে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আরও 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। এসব স্বাস্থ্যকর্মী নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করবেন, তাদের যথাযথ প্রশিক্ষণের ক্ষেত্রে চিকিৎসকদের নেতৃত্ব দিতে হবে। শিক্ষার্থী ও পেশাজীবীদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়েও বিভিন্ন মত রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলে, তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীরা নিজেদের মতাদর্শ অনুযায়ী রাজনৈতিকভাবে সচেতন বা সংগঠিত থাকলে তা অযৌক্তিক নয়।

প্রিয় শ্রোতা, কথা বলতে বলতে চলতে চলতে আমরা একেবারে প্রান্তিকে চলে এসেছি। আমাদের এই ছিল আজকের আয়োজন। আপনাদের সাথে আবারও কথা হবে আমাদের আগামী আয়োজনে। মনে রাখবেন, দৃষ্টিপাত প্রচারিত হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। নিশ্চয়ই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং পরিবারকে নিয়ে নিরাপদে থাকবেন, ডেঙ্গু থেকে সচেতন থাকবেন, সেই কামনায় শুভ সকাল।

0: ম্যাগাজিন অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন গ্রন্থনায় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপস্থাপনায় লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আবু সাইদ জান কাদরী, প্রকৌশল সহযোগিতা অভিজিৎ মণ্ডল, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ ফরিদুদ্দিন, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং দৃষ্টিপাত অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ইশরাত জাহান নীলা। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে 3টি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780,40,00,000 ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন 48,256,30,00,000, প্রকল্প ঋণ 1,20,466,39,00,000 এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে পাওয়া যাবে অবশিষ্ট 57,71,00,000। গতকাল সভায় অনুমোদিত 12টি প্রকল্পের মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের 5টি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 2টি, রেলপথ মন্ত্রণালয়ের 2টি এবং পল্লী উন্নয়ন ও সমবায় শ্রম ও কর্মসংস্থান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানব সম্পদ গড়ে তুলতে দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। এদিকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল লতিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। গতকাল সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্দালিব রহমান বলেন, সরকার মত প্রকাশের স্বাধীনতা ও স্বাধীন গণমাধ্যমের পরিবেশ সমুন্নত রাখতে বদ্ধপরিকর, তবে একই সঙ্গে সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে মানহানিকর বক্তব্য, ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি গতকাল রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশের সক্ষমতা বাড়াতে শিগগিরই আধুনিক সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537,49,00,000 ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। নির্বাচিত সরকার গত 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বর্তমান সরকারের 7 মাস পূর্তি উপলক্ষে গতকাল রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। চলতি 2026-2027 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। গতরাতে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে একাদশ শ্রেণীর ভর্তি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেয়া মোবাইল নম্বরে SMS করে ফল জানানো হচ্ছে। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাসিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেশন আর্মি KLA এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসে নারী টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে পাকিস্তান ও থাইল্যান্ডের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আজ বাংলাদেশ সময় বেলা 11টায় একই ভেন্যুতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা একটায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: আমাদের স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তের সময় সকাল 9টা বেজে 5 মিনিট। বাংলাদেশ বেতার খুলনা।

0: ভালো লাগার কোনো শেষ নেই, ভালোবাসার সে যেন সীমাহীন। আপনাদের জন্য ভালো লাগা ভালোবাসা দুটোই আমাদের রয়েছে, তাই প্রতিদিন বিভিন্ন আয়োজনে আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে, ভালো লাগে আপনাদের পছন্দ করা গানও শোনাতে, আর সেই সাথে ভালো লাগে যখন কেউ চিঠি দিয়ে বলেন যে ভীষণ ভালো লাগে আপনাদের আয়োজনগুলো, যখন বলেন যে আমরা ভালো আছি আপনারা ভালো তো, এইসব কিছু মিলিয়ে ভালো লাগাগুলো যেন একসাথে আমাদের কাছে জমা হয়ে থাকে হৃদয়ের একেবারে গহীনে। সেই ভালোবাসা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবি গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে। সাথে রয়েছি পুরোটা সময় জুড়ে
1: আমি আবু সাইদ জান কাদরী
0: এবং আমি লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে আছেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আছেন প্রদীপ কুমার মৃধা, আর এই মুহূর্তে আমাদের সাথে সাউন্ড প্যানেলের প্রকৌশল দায়িত্বে আছেন অভিজিৎ মণ্ডল। তো যে কথাটি বলছিলাম, ভীষণ ভালো লাগে যখন কোনো বন্ধুরা আমাদেরকে চিঠি লেখেন। তো লেখার মাধ্যম আমরা জানিয়ে দিচ্ছি, অর্থাৎ আমাদের কাছে সেই পুরনো ঠিকানা, স্বপ্নের ঠিকানা বলুন আর ভালোবাসার ঠিকানা বলুন, সেই একই ঠিকানা রয়েছে।
1: একই ঠিকানা রয়েছে, আমরা রয়েছি রূপালী প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000।
0: আর সেই চিরচেনা নাম্বারটিও কিন্তু রয়েছে আপনাদের জন্য, 01974121970। আর কথা নয়, চলুন ফেরাই চোখ মূল আয়োজনে।
1: হ্যাঁ, ঠিক তাই। আমার হাতে যে চিঠিটি রয়েছে এটি পাঠিয়েছেন শেখ আমিরুর রহমান সভাপতি, ভালোবাসি বেতার শ্রোতা সংঘ। সাথে রয়েছেন সুনীল সহকার সেক্রেটারি, রয়েছেন ফারজানা ইয়াসমিন লিমা মহিলা সম্পাদিকা।
0: আচ্ছা,
1: চিঠি লিখেছেন এবং তিনি বলেছেন সুমিষ্টি ভাইয়া ও নয়ন মনি আপু।
0: আচ্ছা,
1: আমি আপন ভাই ছায়াছবিতে রুনা লায়লার কণ্ঠে বাড়ির মানুষ কয়ামায় তাবিজ করেছি।
0: ভালোবাসা পেতে গেলে একটু তাবিজ করতেই হয়, তো চলো সেই তাবিজ দিয়ে না হয় আপনাদেরকে একটু কবজা করি। শিল্পী সাথে রয়েছেন রুনা লায়লা।
1: হ্যাঁ, আচ্ছা, সাথে কিন্তু আরো কয়েক বন্ধু রয়েছেন, তাদের নাম না বললেই কিন্তু নয়। সাথে রয়েছেন মিষ্টির দোকানদার সুনীল বিশ্বাস, মিষ্টির দোকানদার অসিত শীল, এনারা দুজনই কিন্তু মিষ্টির দোকানদার।
0: তাহলে মিষ্টি ভালোবাসা আপনাদের জন্য।

0: রীতা, রীতা কই তুমি, কোথায় গেলে? রীতা, রীতা
1: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
0: কলসটা রেখে এদিকে একটু এসো।
1: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
0: দেখো তো কেমন হয়েছে।
1: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
0: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসব।
1: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
0: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রীতা। তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলে আর কোনো চিন্তা থাকবে না।
1: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
0: বলো।
1: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
0: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
2: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
0: এই নাও মামুনি।
2: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
1: একি, কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
2: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
1: ওগো সোহানার বাপ,
0: কি হয়েছে?
1: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
0: কেন, ওর জ্বর কমেনি?
1: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
0: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা, কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে। চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে

0: কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা। এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে। সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানোর।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশ বিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তার আপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: সুপ্রিয় শ্রোতা, আপনারা ঠিকই মতো রয়েছেন রূপালের আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের গানগুলি। চলুন বন্ধুরা, এবারে শুনে আসি সাবিরা ইয়াসমিনের কণ্ঠে সবাই তো ভালোবাসা চাই, এই ছবির গান। অনুরোধকারী শ্রোতা হলেন বলমারি ফরিদপুর থেকে আব্দুস সামাদ।

0: বন্ধুরা, আমরা আপনাদেরকে একেবারে কষ্ট দিতে চাই না, তাই আর অপেক্ষাও করাবো না। এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি ফোন ইন পর্বে সরাসরি কথা বলবার জন্য 01974121970 এই নম্বরটিতে। তো মুহূর্তে প্রথম বন্ধু কে আছেন?
1: ঠিক তাই, বলতে বলতেই কল চলে এসেছে। কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যাঁ, আমরা দুজনেই ভালো আছি। কে বলছেন কোথা থেকে?
0: এসএম, নামটা বোঝা যায়নি কিন্তু।
1: আচ্ছা বন্ধু, আপনার নামটা কিন্তু আমরা ঠিক বুঝতে পারি নাই, আরেকবার বলুন।
0: কাকলি, হ্যাঁ, অনেকদিন পরে বলুন। চাঁদের মতো বউ, হ্যাঁ, কোন গানটি? হ্যাঁ, আচ্ছা, কি জাদু, ঠিক আছে, কি জাদু করেছো আমাকে, অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের বন্ধুরা এভাবে আমাদের এতদিন বঞ্চিত করবেন না, প্রতিদিন আসার চেষ্টা করবেন, ধন্যবাদ।
1: এবং একেবারে অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কোন বন্ধু রয়েছেন? হ্যালো, দুঃখিত বলতে হচ্ছে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধু, আপনি আবারও চেষ্টা করতে থাকুন, আমরা চলে যাব পরবর্তী ফোনে। কোন বন্ধু রয়েছেন আমাদেরকে ফোন করুন 01974121970 এই নম্বরটিতে। আমরা রয়েছি কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায়।
0: হ্যাঁ, ফোনের সাথে মানে ফোনে সংযোগ পাওয়ার সাথে সাথে আমরা অবশ্যই কথা বলবো। তবে তার আগে বন্ধুরা, আপনাদেরকে একটু বলি, যেহেতু এখন ডেঙ্গু আর চিকুনগুনিয়ার প্রকোপ তো অনেক বেড়ে গিয়েছে, তাই আমাদেরকে সাবধান হতে হবে, আমাদের আশপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মনে রাখতে হবে এই এডিস মশার লার্ভা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পানিতেই জন্মায়, তাই 3 দিনের বেশি কোনো জায়গায় কিন্তু পানি আটকে রাখতে দেওয়া
1: যাবে না। হ্যাঁ, চলতে বলতে কোন বন্ধু রয়েছেন? হ্যালো, আপনাকে শুভ সকাল।
0: শোকনচন্দ্র, দীপঙ্কর,
1: দীপঙ্কর নন্দন প্রতাপ ফোনা থেকে, জি বলুন।
0: অনেকদিন পরে বলুন। আচ্ছা, যাই হোক, বলুন কি গান শুনতে চান দাদা? এক বুক জ্বালা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: আচ্ছা ঠিক আছে, বুঝে নিয়েছি বন্ধু।
0: লাল শাড়িতে বুবু বসাচ্ছে, আচ্ছা,
1: ফোন করার জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বন্ধু, সকলেই থাকার চেষ্টা করবেন,
0: আমাদের সাথে থাকবেন পুরো সময় জুড়ে। এবারে কে আছে? জি আদাব,
1: নিশ্চয়ই আমরা সবাই ভালো আছি।
0: হ্যাঁ হ্যাঁ, বাজিগর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন গানটি? যে কোনো গান, তাই তো? ধন্যবাদ, তবে একটু নির্দিষ্ট করে দিলে ভালো হতো দাদা, কারণ একটা ছবিতে তো অনেক গান থাকে, আপনার গান কোনটা পছন্দ এটা কি করে জানবো বলুন তো?
1: নিশ্চয়ই,
0: তাই একটু নির্দিষ্ট করে দিলে আমাদের জন্য
1: ভালো হয়। কল নিয়ে নিন, অবশ্যই। কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম
2: ভাই, আপু ভালো আছেন?
1: আমরা ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন?
0: কে বলছেন? ভালো আছে,
2: হ্যাঁ
0: হ্যাঁ, বলুন বুলবুল আহমেদ ভাই।
2: আমি বুলবুল আহমেদ, কাজী করা ভাব আছে কি আপু?
0: হ্যাঁ হ্যাঁ, বলুন।
1: ধন্যবাদ বুলবুল আহমেদ ভাই ফোন করার জন্য। চলে যাব পরের ফোনে, কোন বন্ধু রয়েছেন দেখে আসেন।
0: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি বলছিলেন, কোথা থেকে? হ্যাঁ, শিবগঞ্জ থেকে। হ্যাঁ, অনেকদিন পরে ফোন পেলাম।
3: কেমন আছেন সবাই? জি, অনেকদিন পর কথা হচ্ছে।
1: হ্যাঁ, আমরা ভালো আছি, খুব ভালো লাগছে। আমাদের ইসমাইল ভাই ফোন করেছে, জি বলুন।
3: এই গান শুনবেন প্রিয়, আমার প্রিয় ছবি থেকে এই ট্যাটুটুলে কন্টে নিশ্বাস আমাকে জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয়া এই গানটা।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আপনার পছন্দের গান,
1: খুব অল্প কথাই কিন্তু উনি গানে অনুদের কথা
0: রেখে দিয়েছেন, জানেন তো। উচিত, কারণ না অনেক বন্ধু কিন্তু
1: অপেক্ষায় থাকেন, এই জন্য আমাদের যতটা সম্ভব সংক্ষেপে অল্প সময় সব বলতে হবে।
0: জি, শুভ সকাল, কে বলছিলেন?
4: আমি নিখিল বিশ্বাস।
0: হ্যাঁ, উত্তর বিল পাবলা। হ্যাঁ বলুন
4: দিদি, গান শোনাবেন? ছবির নাম মনিহার।
0: মনিহার, তুমি যে আমার জীবনের উপহার। হ্যাঁ, কোন গানটি? ওই ওই, তুমি যে আমার জীবনের উপহার। কি করে তোমায় আমি ভুলবো,
1: শেফালি ঘোষ।
0: হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আমরা
1: পরের ফোনে। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
0: বেপরোয়া। আচ্ছা, বেপরোয়া ছবির গান আপনাদেরকে শোনাবো, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু বেপরোয়া ভাবে গাড়ি কিন্তু রাস্তায় চালানো যাবে না, কেননা নিয়ন্ত্রিত গতিতে যদি গাড়ি না চালান, যে কোনো রকমের দুর্ঘটনা আপনার এবং আপনার পরিবারের সারা জীবনের কান্না হয়ে থাকতে পারে।
1: আর বিশেষ করে গান শুনতে শুনতে তো গাড়ি চালানো যাবে না কোনো মতেই। আচ্ছা, চলে যাও পরের ফোনে, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম।
0: ভাই
1: আপু, আমরা দুজনে ভালো আছি, কে বলছেন কোথা থেকে? গানটি নেওয়া হয়েছে জীবন সংসার ছবি থেকে। অনুরোধকারী শ্রোতা হলেন লুৎফর পাংশা বড়খোলা থেকে।

প্রিয় শ্রোতা, শুনছেন আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। রূপালীতে এবারে দীপঙ্কর নন্দন প্রতাপ খুলনার বন্ধুর অনুরোধের গান রয়েছে। আপনি শুনতে চেয়েছেন বাবা কেন চাকর, এই ছবির গান মিতালী মুখার্জি এবং আগুনের কণ্ঠে।

আমাদের তালিকাতে আরো রয়েছে কজন বন্ধুর গান, যেমন গোলখালি কলা থেকে শেখ রেজাউল আপনি প্রতিজ্ঞা ছবির গান শুনতে চেয়েছেন, নিখিল বিশ্বাস আপনি আড়ংঘাটা বিলপাবলা খুলনা থেকে অনুরোধ করেছিলেন ঢাকা অ্যাটাক ছবির গান শোনানোর জন্য, এছাড়াও খোকন চন্দ্র বাংশা রাজবাড়ি দীঘলাটের বন্ধু আপনি ঝিনুক মালা ছবির গান শুনতে চেয়েছেন। তো আপনাদের প্রত্যেকের পছন্দের ভেতর থেকে একটি গান এই মুহূর্তে আমরা আপনাদেরকে শোনাবো।

0: প্রিয়শ্রোতা, আর কথা নয়, আমাদেরকে বিদায় নিতে হবে সাবিনা ইয়াসমিন এবং এন্ড্রু কিশোরের কণ্ঠে ঝিনুকমালা ছবির এই গানটি শুনতে শুনতে। নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি আপনাদের পছন্দ করা বিভিন্ন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালের আয়োজন থেকে। শুভ সকাল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 ব্যান্ডে, অর্থাৎ 558 কিলোহার্টজে, এবং একই সাথে FM 88.8 মেগাহার্টজে। এছাড়া অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমেও। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ আশাবরী রাগে খেয়াল শুনবেন শিল্পী আব্দুল মালিক চিশতী।

0: పద మపద మప మపద పద ప మప మపద ని కప మప మపద ప.
1: আপনারা আশা বরির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন আব্দুল মালিক চিশতি। এর সাথে শেষ হল রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের প্রথম অধিবেশনী সভায়োজন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আবু সাইদজান কাদরি এবং লুবনা হাসনা ফারুক মিষ্টি। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল এবং মোহাম্মদ রাকিবুল হাসান। বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সে প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মন্ডল এবং মোহাম্মদ রাকিবুল হাসান। বেলা 11:59 আপনাদের সাথে কথা হবে মিডিয়াম ওয়েব 537.63 মিটারে 558 কিলোহার্জে, এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। সে প্রত্যাশায় আরও একবার শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59 আমাদের স্টুডিওর ঘড়িতে শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্সে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্সে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় লুবনা হাসনা ফারুক মিষ্টি এবং আমি আবু সাইদ জান কাদ্রি। অধিবেশনের তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতা রয়েছেন অভিজিৎ মণ্ডল। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ বেতার খবর পড়ছে তাসমি চৌধুরী। রাজধানীতে পরিবেশ বান্ধব গণপরিবহন ব্যবস্থা সহজতর করতে তিনটি মেট্রো রেল প্রকল্প সহ 1,68,780 কোটি 40 লাখ টাকা ব্যয় সম্বলিত মোট 12টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। গতকাল সচিবালয়ে একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে সভা করবে নির্বাচন কমিশন ইসি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। ইসির এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, এ সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে 12,537 কোটি 49 লাখ টাকা ব্যয়ে পরিশোধিত জ্বালানি তেল এবং একটি অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিকে নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণে বার্ষিক মাত্র 50 পয়সা হার সুদে 1,500 কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়, গ্রাহক পর্যায়ে সব ধরনের ফি ও চার্জ সহ সর্বোচ্চ কার্যকর বার্ষিক সুদহার হবে 6%। পরিপত্র অনুযায়ী আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমানো, বিদ্যুৎ উৎপাদন খরচ ও ভর্তুকির চাপ হ্রাস এবং দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গৃহস্থলি প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, সম্প্রসারণ ও আধুনিকায়নে এই ঋণ প্রদান করা হবে। সৌরবিদ্যুৎ সংশ্লিষ্ট যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কর 17% থেকে কমিয়ে 1% করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। গতকাল এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ ঘাটতির প্রেক্ষাপটে সৌরবিদ্যুৎ উৎপাদন দ্রুত সম্প্রসারণের লক্ষ্যে এ সুবিধা দেওয়া হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। কসোভোর সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে 25 বছরের কারাদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার জন্য সংঘটিত কসোভো যুদ্ধের সময় যুদ্ধাপরাধের দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কসোভো লিবারেশন আর্মির কেএল এর জ্যেষ্ঠ কমান্ডার থাকাকালে হত্যা, নির্যাতন ও বেআইনিভাবে আটকের মতো অপরাধের জন্য 58 বছর বয়সী থাচিকে গতকাল এই সাজা দেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে তিনি আশা করছেন। তিনি জানান, ইরানের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমিয়ে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় তিনি এই আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিং এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। এদিকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ পাকিস্তান থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে। মাঠ ভেজা থাকার কারণে খেলাটি শুরু হতে বিলম্ব হচ্ছে। ফুটবল। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় বেলা 1টায় খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানে এতক্ষণ রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ প্রচারিত হবে যথারীতি বেলা একটা 5 মিনিটে, দেশের গান বিকেল 4:50 মিনিটে, আধুনিক গান শুনবেন দুপুর 12:30 এবং বেলা 2:40 মিনিটে, ছায়াছবির গান বিকেল 3:05 মিনিটে এবং বিকেল 4:05 মিনিটে, শোভা ঘোষের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 মিনিটে, এছাড়া রবীন্দ্রসঙ্গীত শুনতে পাবেন বেলা 2:30। মোহাম্মদ নূর হাসানের পরিবেশনায় লোকগীতি বেলা 2:50 মিনিটে, রাখালিয়া পল্লীগানের অনুষ্ঠান সন্ধ্যে 6:10 মিনিটে, এছাড়া পল্লীগীতি শুনতে পাবেন দুপুর 12:40 মিনিটে। এছাড়া এফএম 88.8 MHz এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আফিফা ইয়াসমিন। ডেঙ্গু প্রতিরোধ ও সুরক্ষায় এবং ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক এক কর্মশালা গতকাল ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড়ানোর মাধ্যমে এরিস মশা প্রথমে নিজে ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। পরবর্তীতে মশা যখন কোনো সুস্থ মানুষকে কামড়ায় তখন তার রক্তে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ে। এডিস মশা মূলত ঘরের ভেতরে বা চারপাশে জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। বর্ষাকালে ড্রাম, টায়ার, ফুটবলের টব, ফুলের টব বা ডাবের খোসার মতো পাত্রে পানি জমে থাকায় মশার বংশবৃদ্ধি পায় এবং ডেঙ্গু জ্বর প্রকোপ বাড়ে। বিভাগীয় কমিশনার বলেন, যার যার অবস্থান থেকে নিজ অফিস, আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন ও এডিস মশা জন্মে এমন স্থানকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হলে ডেঙ্গুর হাত থেকে সকলেই রক্ষা পাবে। খুলনা ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক অনুবাদ ও সংকলন বিভাগ মোহাম্মদ আনিসুজ্জামান শিকদার, পরিচালক পরিকল্পনা বিভাগ মোহাম্মদ বজলুর রশিদ ও খুলনার ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শওকত আলী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় খুলনা বিভাগের 10 জেলার উপপরিচালক, মডেল মসজিদের ইমাম, কওমি মাদ্রাসার মুহতামিম, আলেম উলামা সহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিআর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা আমাদের সকলের প্রাণের শহর। দক্ষিণ পশ্চিমাঞ্চলের বৃহত্তর খুলনাকে আধুনিক, পরিবেশ বান্ধব ও বাসযোগ্য স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে কেডিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি গতকাল কেডিআর সভাকক্ষে পরিচালনা পর্ষদের বোর্ড সভায় একথা বলেন। কেডিআর চেয়ারম্যান বলেন, খুলনার পরিকল্পিত নগর সম্প্রসারণে মাস্টার প্ল্যানের সঠিক অনুসরণ নিশ্চিত করা এবং অনুমোদিত ইমারত নির্মাণ রোধে তদারকি জোরদার করতে হবে। পরিবেশগত ভারসাম্য রক্ষা করে নগরায়নের অধিক সংখ্যক পার্ক, বিনোদন কেন্দ্র ও সবুজ বলয় গড়ে তোলা হবে। কেডিএ এর সদস্য, পরিচালক, সচিব, প্রধান প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সময় উপস্থিত ছিলেন। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং কমিউনিটি ভিত্তিক বনায়ন ও পুনঃবনায়ন কর্মসূচির আওতায় একটি গাছ একটি প্রাণ স্লোগানকে সামনে রেখে এক সচেতনতামূলক র্যালি গতকাল যশোর সদর উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি এবং উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। পরে 10টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির মোট 350টি গাছের চারা বিতরণ করা হয়। সড়ক দুর্ঘটনার হ্রাস ও সচেতনতা বৃদ্ধিতে সড়ক নিরাপত্তা বিষয়ে এক কর্মশালা গতকাল সোয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় মানসম্মত হেলমেট ব্যবহার, নিরাপদ গতি, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এতে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল করিমের সভাপতিত্বে বিআরটি এর সহকারী পরিচালক লিটন বিশ্বাস ও ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ আমিরুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ সোয়াডাঙ্গা সার্কেল এর আয়োজন করে। বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি স্লোগানকে সামনে রেখে 12তম জাতীয় বিজ্ঞান বিতর্কের খুলনা পর্যায়ের উৎসব গতকাল খুলনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। খুলনা পাবলিক কলেজ এতে চ্যাম্পিয়ন হয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রানার আপ নির্বাচিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ইয়াহিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদের পুকুরে গতকাল মাছের পোনা অবমুক্ত করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে এ মাছের পোনা অবমুক্ত করেন। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুন্নবী, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শরাফত আলী ও প্রধান প্রকৌশলী শেখ সাইফুল আলম বাদশা সহ কর্মকর্তা কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পৌরসভার রসুলপুর এলাকার 171টি অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে গতকাল চাল, ডাল, তেল, লবণ ও চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতি প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। একটি বেসরকারি সংস্থার পরিচালকের সভাপতিত্বে আন্তর্জাতিক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু ও জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মেহেরপুরের মুজিবনগর উপজেলার রামনগর ফুটবল মাঠে রামনগর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় দৌলতখালী স্পোর্টিং ক্লাব টাই ব্রেকারে 5-4 গোলে মরিচা ফুটবল একাডেমিকে পরাজিত করে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:35 ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী সুবীর নন্দী, রচয়িতা মাহফুজুর রহমান।

সুবীর নন্দীর কণ্ঠে দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজন মানে রয়েছে এখন রবীন্দ্রসঙ্গীত। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে শুনবেন রোকসানা পারভিন এবং প্রদীপ কুমার কর্মকারের কণ্ঠে গান।

0: নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে রুকসানা পারভীন এবং প্রদীপ কুমার কর্মকারের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।
1: ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান, বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে দুই তিন দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন।
0: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার খুলনা। আমাদের আয়োজনে রয়েছে আধুনিক গান। প্রথম গানের কথা লিখেছেন রফিকুর রশিদ, শিল্পী মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ।

0: আপনারা আধুনিক গানটি শুনলেন। শিল্পী ছিলেন শাহানা সুলতানা বিউটি, গীতিকার ছিলেন অচিন্ত্য কুমার ভৌমিক।
1: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পল্লী গান। প্রথম শিল্পী খাদিজা খাতুন বিথি, এবং এর পরপরই শুনবেন কানাইলাল হালদার সমীরের কণ্ঠে।

প্রথমে খাদিজা খাতুন বিথি এবং পরে কানাইলাল হালদার সমীরের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানি হামদ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আল্লাহ শানে হামদ শুনলেন। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিচলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে কথা বলো, অর্থাৎ শোরগোল করিও না। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন জোহরের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ইংরেজি খবর, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

প্রিয় শ্রোতা, বাংলা ঋতুচক্রে শরৎকাল এক বিশেষ আবহ বহন করে। বর্ষার ঘনঘোর মেঘার অবিরাম বৃষ্টির পরে শরৎ আসে নির্মল আকাশে সাদা মেঘের ভেলা, কাশবন আর শিউলি ফুলের সুবাস নিয়ে। প্রকৃতির এই পরিবর্তন কেবল দৃশ্যমান নয়, এটি বাঙালির সংস্কৃতি ও মানসিক অনুভূতির গভীরভাবে পথিত। তাই আশ্চর্য নয় যে বাংলা সাহিত্যে শরৎকাল বারবার ফিরে এসেছে, কখনো প্রেম বিরহের প্রতীক হয়ে, কখনো কৃষকের ফসল শ্রমের প্রতিফলন হয়ে। তো বন্ধুরা, আজ আপনাদের সাথে রয়েছি আমি রাহিমা আক্তার শান্ত, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন অভিজিৎ মণ্ডল এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সামি আক্তার। তো কথা না, এবার চলে যাই গানে। প্রথমে শোনাব ভালোবাসার ঘর ছায়া ছবির গান সাবিনা ইয়াসমিন ও এন্ড্রুকিশোরের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বুলবুল ভেড়ামারা কুষ্টিয়া ও নায়েব মল্লিক বাবুখালী মাগুরা থেকে। তো বন্ধু, চলুন শুনে আসি আপনার পছন্দের গান।

প্রিয় শ্রোতা, এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস, রায়ের মহল, খুলনা থেকে। আর উনি শুনতে চেয়েছেন স্ত্রী ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা।

0: বাবারে,
1: দুলাল ও বাবা, বাবারে খুব কষ্ট হইতেছে না রে?
0: মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লই এই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, এই সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: ইয়ে বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: ওর বাপের আশায় বসে থাকুম আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ হ্যাঁ, ভাই আমি কাছেই আছি।

0: আরে বলো, আমি নিয়ে আসবো।
1: কিছু খাইতে মনে কয় না,
0: বৌমা চেষ্টা করে দেখো সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এক্ষুনি।
2: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
3: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়। কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
2: গায়ে তো র্যাশ হয়েছে মনে হইতেছে। এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হয়েছে বলতো?
3: আজ 3 দিন হয়ে গেছে আপা।
0: কি মনে হয় আপনার কাছে?
2: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু 3 দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র এখানেই ডেঙ্গুর টেস্ট করা হয়।
3: ডেঙ্গু?
2: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই। আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাব।
0: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
2: এখন হইতেছে, বছরে বছর হইতেছে। আমগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাসজনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই। তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
0: রক্ত পরীক্ষা? রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
2: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 103 এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2 থেকে 5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
0: কেমনে কি করি কিছুই বুঝি না।
2: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে। যেমন ধরেন ওই যে ফুলের টব। হ্যাঁ, ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা। হ্যাঁ, ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
0: যে এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখন দরকার গো।
2: ঠিক বলছেন
3: জি আপা।
2: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
3: হ্যাঁ, আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করুম আপা।
2: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
3: জি আপা।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবারে শোনাব পুত্রবধূ ঝা ছবির গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও মোহাম্মদ খুরশিদ আলম। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মানিক শৈলকুপা ঝিনাইদহ থেকে।

সেই পথে কতটা পথ মিলে একাকার হল ভালোবাসার পরম মমতায়। সেই ভালোবাসার সাথে একাত্ম হয়ে সাজালাম আমার জীবন অকুণ্ঠ ভালো লাগায়। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব অঙ্গার ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন ইমরা নক্ষিয়া, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন গিয়াসউদ্দিন বাঁশখালী চট্টগ্রাম থেকে। আর বন্ধুরা, এর পরপরই কথা হবে আপনাদের সাথে 01974 1219709 নম্বরে।

0: মা
1: মা
2: কি রে সুমন,
1: তোমার না শরীর খারাপ? জ্বর?
2: তেমন কিছু না রে বাপ, একটু ঠান্ডা লাগছে।
1: কি কও মা, তোমার গা দেহি পুইরা যাইতাছে? না আজ তুমি কামে যাইও না মা।
2: কামে না গেলে ভাত আইবো কই থেকে রে বাপ? বস্তির ঘরের ভাড়া দিমু কেমনে?
1: কেন, আমি যে রাস্তার মোড়ে পানির বোতল বেছি, দরকার হইলে রাত পর্যন্ত বেসুম।
2: পানি বেচা পয়সায় তো তোর নাস্তার পয়সাই হয় না।
1: পুঁজি থাকলে তো অন্য কিছু বেচতাম।
2: থাক বাপ, জানাই তা নিয়ে ভাবিস না রে। অহন যাই, দেরি হয়ে গেলে অনেক খিস্তি হুনত হয় আমারে আবার।
1: এই জ্বর নিয়ে তুমি কামে যাইবা মা? আমার খুব কষ্ট লাগতেছে। আমি বড় হইলে আর তোমার বাসার কাম করতে দিব না। যেমনে হোক আমি কামাই কইরা তোমার খাওয়াবো, তুমি হারা দিন ঘরে বসে থাকবা।
2: আইসা রে বাপ, আইসা, বড় হইয়াল তখন আর আমি কাজ করুম না। আর তুইও রইদের মধ্যে বেশিক্ষণ রাস্তা রাস্তা এখন থাকিস না, বুঝছস?
1: মা
2: কি রে আবার কি?
1: কাশিম মামা যে একটা কথা কইছিল মনে আছে?
2: হ মনে আছে, কিন্তু
1: কোনো কিন্তু না, তোমার লগে এখনই আমি বাইর হমু।
2: আইসা আইসা, ল চাই, আয় আয় তাতে।
1: চলো মা।
3: বচপন মোহাম্মত কো দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আয়ে মিলনে কি।
2: কাশিম ভাই,
4: আসিয়া, তোমার কথা ভাবতে না ভাবতে এসে পড়ছো, কি অন্তর যোগাযোগ, তা কেমন আছো?
2: বাইসা আসি, শুধু এই কথাটাই কইতে পারি ভাই।
4: সুমন রো লগ নিয়েছো দেখি?
2: হ আপনি যে কইছিলেন আপনার গ্যারেজে ওরে কাম দিবেন।
4: দেরি করে ফেলালে তো, অহন আমি লোক রেখে ফেলছি।
2: ও তাইলে জায়গা,
4: বসো বসো বসো, এত তারা কিসের?
2: না
4: যখন চা খেয়ে যাও।
2: এই কাশিম ভাই, আমার তো আবার কামে যাইতে হইব ভাই।
4: আরে আসিয়া, এমন সুন্দর গতন নিয়া তুমি মাইনষের বাসায় কাম করো, বড় আফসোস লাগে আসিয়া। তোমার জামাইটা আসলে একটা অমানুষ, এমন সুন্দর বউ আর এমন একটা মাসুম বাচ্চা ফালাইয়া কেউ নিরুদ্দেশ হয়, চরিত্রহীন।
1: মা চলো।
4: না রে, না না না না, আমার দরজায় এসে তো তোমরা ফিরে যেতে পারো না। আসিয়া সুমন আমার গ্যারেজেই কাম করবো, তাতে আমার লাভ হোক লস হোক কিচ্ছু যায় আসে না। হইলে তো জঙ্কার উডানির কামে লাগাইয়া দে, একটু শিখায় পরে আলো যাতে আতুর না হইয়া যায়। আরে আরে হন হন হন হন, চোখে কালো চশমা লাগাইয়া দিস বাবা। সুমন যাও যাও, লেদুর লগে যাও, কাম শিখো।
2: কাশিম ভাই, আপনি যে কি বইলা?
4: কিচ্ছু কইতে হইব না, তোমার পোলা তো আমারই পোলা। না মানে অপরিচিত পোলাপান রাখলে সমস্যা হয়, চান্স পাইলেই চুরি চামারি করে।
2: আপনার এইখানে কাম কইরা পোলাররা যদি কিছু টাকা পায়?
4: সময় হলে টাকা পাইব, আগে দুই চার মাস যাক কাম শিখুক। কতজনে কাম শিখনের লেগা উল্টা আমার টাকা দিতে চায়, আমি কিন্তু অত লোভী না।
2: কিন্তু কিছু টাকা তো
4: দুপুরে সকলের লগে খাইব।
2: সকালের রাইতের খাবার?
4: সেইটাও ধীরে ধীরে হইব, কাম ভালো করলে তাড়াতাড়ি হইব।
2: না মাইনে
4: চিন্তা করো না তো আসিয়া, তোমরা হইলা আমার আপন মানুষ, না খাইয়া থাকবা না, যাও যাও।
2: আল্লাহ আপনার ভালো করুক ভাই। আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আল্লাহর কাছে হাজার শুকর, কষ্টতে কপালে নিয়ে আই জন্মাইছি, দেহি না কয়টা মাস।
4: আসিয়া কি চিন্তা করো, ধরো ধরো পঞ্চাশটা টাকা রাখো তোমার কাছে, আর ধরো না।
3: বচপন কি

0: এই শুনি না, কি হয়েছে? হাত কাটা গেছে? অসুবিধা নাই, অসুবিধা নাই। এইসব কামে কতবার হাত কাটে আবার ঠিক হয়ে যায়। এই লু শুন না, দে পটি বাইন দে, দে দে দে দে, আরে কাম শেষ করুক, পরে দেখিস। দেখ
1: মোহাম্মত কো
0: মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
0: মেম্বার সাহেব কি মনে কইরা?
1: তোমার নিয়ে তো এক জ্বালা হয়েছে কাশেম।
0: কেন মেম্বার সাহেব? আমি সরল সিধা মেকানিক, আমার নিয়ে আবার কিসের সমস্যা?
1: তোমার না কতবার মানা করছি, তোমার গ্যারেজের কামে এইসব ছোট ছোট বাচ্চা পোলাপান রাখবা না।
0: কি করুম মেম্বার সাহেব, মানবতার কারণে না রেখেও পারি না, ওরা তো খুবই গরিব মানুষ, কাজে না রাখলে খাওন জুটে না।
1: তোমারও বেশি লাভ, নাম মাত্র টাকা পয়সা দিয়া পোলাপান খাটাও। কিন্তু কাশেম মিয়া একবার চিন্তা করে দেখছো, যেই সময়ে অগো স্কুলে যাওয়ানোর কথা, খেলাধুলা করণের কথা, সেই সময়টা অগরে দিয়া এইসব ঝুঁকিপূর্ণ কাম করাও তুমি? তোমারও তো ছেলে মেয়ে আছে নাকি?
0: কিন্তু কি করুম, আর কোনো উপায় তো নাই, ওলা পান কাম শিক্ষা ভালো মেকানিক হইতে পারবো।
1: কিন্তু জানো তো শিশুশ্রম আইন তো বৈধ না, তাছাড়া এইটাতে শিশুদের শারীরিক আর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। উপায় না থাকলেও সবাই যদি সচেতন হয়, সবাই যদি শিশুদের প্রতি সহৃদয় হয়, শিশুদেরকে দোকানপাট বাসা বাড়ি ছোট কারখানার কাজ থেকে বিরত রাখে, তাইলে কিন্তু শিশু শ্রমের ব্যাপকতা কমা যায়।
0: আমিও তো চাই শিশুরা শিশুগো মতন বাঁচু।
1: আর শোনো, এই বছরের প্রতিপাদ্য শিশুশ্রমকে লাল কার্ড, শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ, মনে থাকবে তো?
0: জি জি মেম্বার সাহেব, মনে থাকবো, শিশুশ্রমকে লাল কার্ড।
1: হ্যাঁ,
2: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। কথা দিয়েছিলাম গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে। এবার দেখি প্রথমে কোন বন্ধু আছেন। বন্ধুরা আমাদেরকে আপনারা ফোন দিতে পারেন 01974121970 নম্বরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা বন্ধু, আপনি ভালো থাকবেন। আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
3: আব্দুর রহমান, পাংশা রাজবাড়ি।
2: আচ্ছা বলুন। আচ্ছা আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
4: মানিক বলতেছি, শৈলগোবা থেকে মানিক। আমার গান শোনানোর জন্য আপনাকে ধন্যবাদ।
2: আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য।
4: গান শুনতে ভাবছি, আমার কাছে টাকা ছিল না তো, ফোনে টাকা ছিল না, ফোন না বেরিয়ে গেছিলাম, ওই পয়সায় ফোনের গানটা শোনাবে রুনার বার গন্ধে। বন্ধু তো তিন দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পাইলাম না।
2: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে চারিদিকে কেমন ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে, তাই সবসময় সচেতন থাকবেন, আপনারা খেয়াল করবেন যেন জ্বর হলে মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, মাংসে পেশিতে ব্যথা, শরীরে ব্যথা, গিরে গিরে ব্যথা, খাবারে অরুচি, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং পাতলা পায়খানা, শরীরে লাল দানা দেখলে আপনারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এবার দেখে কে আছেন। হ্যালো, হ্যালো,
5: নমস্কার দিদি,
2: না আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন।
5: আমি
2: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাকে ফোন করতে পারেন 01974-121970 নম্বরে। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? কি গান বলুন তো, গানের কথা।
5: গানের কথা হচ্ছে সবির নামাতে কান্দো কেন মন, শিল্পী আছে আশাবু দাস ও দিলুয়া খানের কণ্ঠে আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা বলো না হাতের লেখা।
2: আচ্ছা, আপনার নামটি বলুন।
5: নাম রেবুল কান্ত, ঠিকানা গুপরিয়া বাসন রূপ। শুনাবি তারা ফোন করবো না যদি গান না শুনান?
2: না না, অবশ্যই শোনাবো, আপনি সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
5: আমি বরগুনা জেলার বামনা উপজেলা থেকে বলছি, হাতিব মোল্লা।
2: আচ্ছা,
5: গরিব কেন কারে সাইজ বিলদান।
2: আচ্ছা, সাথে থাকুন বন্ধু, শুনতে পাবেন আপনার পছন্দের গান। তো আবারও কথা হবে আপনাদের সাথে, এবারে চলে যাই গানে। বন্ধুরা, এবারে শোনাবো বাঞ্জারাম ছায়াছবির গান, সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ওহিদুজ্জামান, ভেড়ামারা, কুষ্টিয়া থেকে।

সেই চাওয়ার পা মিলিয়ে দুজন আর এক হওয়া, ভালোবাসার রঙিন বরষায় ভিজে আপন থেকে আপন হওয়া। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব ফুল নেব না অশ্রু নেব ছায়া ছবির গান। কণ্ঠ দিয়েছেন এন্ড্র কিশোর ও কনক চাপা, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন নিত্যনন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রামভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্ত খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম,
2: খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
3: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।
4: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বিউটি বাহাদুরপুর কুষ্টিয়া থেকে, আর আপনি শুনতে চেয়েছেন আজকের হিটলার ছায়াছবির গান রুনা লালার কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। বিজ্ঞাপন তরঙ্গের বাকি অংশ শুনতে পাবেন দুপুর দুইটার বাংলা সংবাদের পর। এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তামান্না সিদ্দিকী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যোগ্যতা ও মেধার মাধ্যমে অর্জিত নতুন প্রজন্মের সকল সাফল্যকে স্বীকৃতি দিতে তার সরকার সদা সচেষ্ট। তিনি আজ সচিবালয়ে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। উল্লেখ্য, গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় হাফেজগণ পুরস্কার লাভ করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে কারিগরি সহযোগিতা বাড়াতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত অ্যারাল্ড গুলব্রান্ডসেন সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীর সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় ডিজিটাল টিসিবি কার্ড তৈরি, মোবাইল অ্যাপ উপকারী চালু, অনলাইন ডিলার ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এআই ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন উপলক্ষে আজ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে সভা করবে নির্বাচন কমিশন ইসি। রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইসির এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, এই সভায় স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিকে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান আন্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সঙ্গত, স্থানীয় ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। খেলার খবর, ফুটবল। জাপানের ওসাকায় এশিয়ান গেমস নারী ফুটবল টুর্নামেন্টে গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ এখন দক্ষিণ কোরিয়ার মোকাবেলা করছে। প্রথমার্ধে খেলা শেষে দক্ষিণ কোরিয়া 2-0 গোলে এগিয়ে রয়েছে। ক্রিকেট, এশিয়ান গেমসের নারী টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আবহাওয়া, আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। সংবাদের পর আমরা আবার ফিরে এলাম বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে, অর্থাৎ আমাদের নিজস্ব ভবনে। এবারে শোনাব ইতিহাস ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন মমতা, যার গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আহাদ বোয়ালমারি ফরিদপুর থেকে।

0: শ্রোতা বন্ধুরা, কথা দিয়েছিলাম গানের ফাঁকে ফাঁকে কথা হবে আপনাদের সাথে। এবার দেখি কোন বন্ধু আছেন। হ্যালো
1: দিদি, কথা বলছি বিজন গোমস্তা।
0: আচ্ছা
1: সিরিয়ালে বর্গমা থেকে।
0: জি, কি গান শুনতে চান বলুন।
1: ছবির নাম সত্যের মৃত্যু নেই, গায়কের সুখের আরেক নাম প্রেমের সুখ। এই গানটি
0: শিল্পীর নাম বলুন।
1: ঠাকুর এবং আঁকি অলঙ্কেশ।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 0197412109 নম্বরে। এবার দেখি কে আছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই?
2: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি বুলবুল আহমেদ, কাজীপাড়া ভামারা থেকে। আপু,
0: জি,
2: অনুষ্ঠানের প্রথম গান আমার শোনানোর জন্য আপনাদের খুলনা বেতারে অনেক অনেক ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার
2: নেক্সট টাইমে শোনাবেন।
0: জি,
2: ছবির নাম প্রেম সংঘাত। প্রেম সংঘাত ছায়াছবি থেকে মন খানো কনক সাফার কণ্ঠে। গানের কথা, মাথায় পাগড়ি পরে বন্ধু আমি বর্ষেতে যাবো রে খুলনা বেতারের বাড়ি।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শোনাবো আপনার পছন্দের গান। হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন?
3: কথা বলছি ফুলমালা বেতার শ্রোতা সংঘের সভাপতি।
0: আচ্ছা,
3: ফকির মুস্তফা কামাল পাশা।
0: জি বলুন।
3: গ্রাম হলো কালাদহ, পণ্ডিত মাস্টার বাড়ি, উপজেলা ফুলবাগ, তা ময়মনসিংহ থেকে।
0: আচ্ছা,
3: ছায়াছবি প্রেমের নাম বেদনা, শিল্পী ইন্দ্রেশ্বর ও রিজিয়া পারভিন। গানের কথা, তোমার প্রেমে পাগল আমি,
0: আমাদেরকে ফোন করতে পারেন 0197412109 নম্বরে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? শুভ দুপুর। জি ভালো আছি, আপনিও ভালো আছেন নিশ্চয়ই?
3: আলহামদুলিল্লাহ। কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, ঠিকানা শাহবাজপুর শৈলকুপা থেকে।
0: আচ্ছা, কি গান শুনতে চান বলুন।
3: আপু আমাকে শোনাবেন স্বপ্নের বাসর। স্বপ্নের বাসর ছায়াছবি থেকে অ্যান্ড্রো কিশোর ও কলক সাফার কণ্ঠে। সবাই তো ভালোবাসা করি, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা তো আছে বলে ঈশ্বর আমার গানটি।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, কোথা থেকে বলছেন? আচ্ছা বলুন লুৎফত জর্দার, কি গান শুনতে চান? জি, সাথেই থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো,
4: হ্যালো, আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
4: টমি, মনিরামপুর যশোর থেকে।
0: টমি,
4: আচ্ছা, জীবন নৌকা সবিনা আসবেন, তুমি তো এখন আমারই কথা ভাবছো, এই গানকে শোনাবে নমস্কার।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন?
5: গোলখালি কয়রা থেকে শেখ দেওয়াল বলছি।
0: জি বলুন।
5: আমার ঠিকানাটা গোলখালি।
0: গোলখালি, আচ্ছা,
5: গোলখালি কয়রা থেকে শেখ দেওয়াল। আমাকে গান ছাড়া সবির নাম সহযাত্রী, শিল্পী সালিন আসমিন ও অ্যান্ড্রো কিশোর।
0: আচ্ছা,
5: পৃথিবীর রহস্যকে আমি তোমাদের সহায়তা করে পেয়েছি।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন 0197412109 নম্বরে।

0: বন্ধুরা, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। কে বলছিলেন, কোথা থেকে বলছেন? ইব্রাহিম,
1: ইব্রাহিম হালাদার, মর্গান বাজার থেকে।
0: জি, কি গান শুনতে চান বলুন?
1: আমি গান শুনতে চাই ছবি কোন।
0: আচ্ছা বন্ধু, সাথে থাকুন, শুনতে পাবেন আপনার পছন্দের গান। আর এই গানটির সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের ফোন ইন অনুষ্ঠান। এবারে শোনাব চাওয়া থেকে পাওয়া ছায়াছবির গান, কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন রেজাউল, হরিণা কুণ্ডু, ঝিনাইদহ ও লুৎফার জোয়াদ্দার পাংশা রাজবাড়ি থেকে।

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো অশিক্ষিত ঝাঁঝবির গান ফেরদাউস ওয়াইদের কণ্ঠে। আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন আফজাল বটিয়াঘাটা খুলনা থেকে।

সাধু আছে কার বাবার, আমি এক পাহারাদার, সাধু আছে কার বাবার, আমার চোখে ধুলা দিয়া হইয়া যাবি পার, আমি এক পাহারাদার, সাধু আছে কার বাবার, আমি

এ বাবা, রাতের বেলা ঘুর ঘুর করতেছ, চুরির মতলব বুঝি? হ্যাঁ, যা খাইটা খা, আর খাবি কত? আশ খাইলি পাশ খাইলি, খাইলি গোলার ধান, দুইখান মানুষ বছর বছর হইল।

আমি এক পাহারাদার সাধু আছে কার বাবার, আমি এক পাহারাদার।

এই শালা, মানুষ দেখা পথ চলতে পারস না, রাইত কানা নাকি? ওরে বাবা, কত মোটা রে, কোন দোকানে চাল খাও বাবা? খুন করলি, ডাকাতি করলি, করলি কত চুরি, পরে ধন লুইটা পুইটা বাড়াইলি তোর ভুঁড়ি।

রে শোনই ধুমসা পাঠা, এইবার যাইব করদান কাটা, অন্যায় কইরা বাজব না রে কোন মজুদার। আমি এক পাহারাদার, সাধু আছে কার বাবার, আমার

0: Bar.
1: হৃদয় পটে এঁকেছি আমি তোমার ছবি, সকালের সোনা সোনা রোদ যেমন পথের সীমানায় হারিয়ে যায়, তেমনি আমারে মন তোমায় হারিয়ে যায়। তুমি যে আমার, শুধু আমার। শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো এই মন চায় যে ছায়াছবির গান। কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও ইন্দ্রকিশোর, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন কাকলি শ্যামনগর সাতক্ষীরা থেকে ও কাশেম সর্দার ডুমুরিয়া খুলনা থেকে। তো বন্ধু, শুনুন আপনাদের পছন্দের এই গানটি।

শ্রোতা বন্ধুরা, এই গানটি শুনতে শুনতেই বিদায় নিব আমাদের আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ থেকে। আর সাথে ছিলাম আমি রাহিমা আক্তার শান্ত, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল সহযোগিতায় ছিলেন অভিজিৎ মণ্ডল এবং অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন সামিয়া আক্তার। সবাইকে আবারও অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আগামীকাল ঠিক একই সময় আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। শ্রোতাবন্ধু, আয়োজনমালায় এখনের নিবেদন রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই গিয়েছেন শামীম বুলবুল।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা।
1: আপনি জানেন কি, আপনার বাড়ি ও আশেপাশে পরিত্যক্ত জিনিস যেখানে পানি জমে থাকে, যেমন পানির বোতল, কন্টেইনার, টায়ার, ফুলের টব, পানির ট্যাঙ্ক, নির্মাণাধীন স্থাপনায় জমে থাকা পানি, রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনের পানি, এমনকি অব্যবহৃত ঢাকনা খোলা হাই কমোড ইত্যাদিতে আপনার অজান্তেই এডিস মশা বংশ বিস্তার করে। এই এডিস মশার মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ ছড়ায়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে সারা দেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান চলছে। নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি।
2: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা, সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন আধুনিক গান। প্রথম গানে শিল্পী কামাল হাসান, গানের রচয়িতা কাসেদুজ্জামান সেলিম।

0: শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি লোকগীতি শোনার জন্য। নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমাদের স্টুডিও রেকর্ডে এখন শোনাব লোকগীতি। প্রথম গানের শিল্পী মুস্তাহিদ জাহান হাসান, গানের গীতিকার রাধা রমন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোকগীতি, নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আমাদের স্টুডিও রেকর্ডে। এবারে গানের শিল্পী ফাল্গুনী কবিরাজ, গীতিকার শাহ আব্দুল করিম।

শ্রোতা বন্ধুরা, পরপর দুখানি লোকগীতি শুনলেন। শিল্পী ছিলেন মুস্তাহিদ হাসান ও ফাল্গুনী কবিরাজ। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিজয়ী হাফিজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানেরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করার লক্ষ্যে কারিগরি সহযোগিতা বাড়াতে নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আর্নেল গুলব্রান্ডসন সচিবালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা এবং স্থানীয় সরকারে নারীদের অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির বলেছেন, ডিজিটাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নাম্বার ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীর সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত হবে। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় ডিজিটাল টিসিবি কার্ড তৈরি, মোবাইল অ্যাপ, উপকার চালু অনলাইন ডিলার ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মোত্তাদির বলেন, দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, কোন ব্যক্তি নয়, সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সরকারের হাতে থাকা প্রমাণগুলো শক্তিশালী এবং বিশ্বের যে কোনো ট্রাইব্যুনালকে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে গিয়ে অপরাধ সংঘটিত হওয়ার বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে। এদিকে মানব পাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে ফৌজদারি বিচার ব্যবস্থার প্রতিক্রিয়া শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভায় আইনমন্ত্রী বলেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি ক্রমবর্ধমান বসতি স্থাপন বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের প্রাককালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা সংক্রান্ত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের পাশাপাশি অবরুদ্ধ উপত্যকাটিতে বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানান অ্যান্তনিও গুতেরেজ। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, যুদ্ধবিরতি একটি ন্যায়সঙ্গত, স্থায়ী ও সামগ্রিক শান্তি প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ। খেলার খবর, ক্রিকেট। এশিয়া গেমসে নারী টি টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলা খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। প্রথমেই শোনাব সুখের ঘরে দুঃখের আগুন ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন কনক চাপা ও এন্ড্র কিশোর।

শ্রোতা বন্ধুরা, এবারে শোনাবো স্বপ্নের ঠিকানা বাণীচিত্রের গান। দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: বাবারে,
1: দুলাল ও বাবা, বাবারে খুব কষ্ট হইতাছে না রে?
0: মা গো, খুব কষ্ট।
1: সব ঠিক হয়ে যাইব বাবা, সব ঠিক হয়ে যাইব। তোর তাতায় জ্বরের ওষুধ আনছে, এইটা খাইলে জ্বর ভালো হয়ে যাইব বাবা।
2: বৌমা,
1: আব্বা
2: আগে কিছু খাবার দাও, খালি পেটে জ্বরের ওষুধ খাওয়া নিষেধ আছে।
1: খাবার লইয়াই তো বইয়া রইছি, কিছু মুখে দেয় না।
2: দাদা রে, না খাইলে চলবো কেমনে?
1: এই যে বাবা দেখ, অল্প করে একটু মুখে দে, এই যে একটু যাও খাও, আমি দেই মুখে দিয়ে তুলে দিই, আর এই যে দুধটা মুখে দাও, তারপরে ওষুধটা খাও বাবা, দেখবা সব কষ্ট দূর হয়ে যাইব। নাও, হা করো, নাও মুখে নাও।
0: ও মা, খাওন দেখলে বমি আসে।
1: আব্বা, সকাল থেকে কিছু খাওয়াইতে পারতাছি না, কিছু মুখে দিলেই উটকানি আসে, বমি বমি ভাব করে।
0: ও মা গো, ব্যথা
2: ব্যথা। দাদু, তোমার কোথায় ব্যথা করে?
0: সারা শরীরে, হাড়ি মাংস সব, সব জায়গায়।
2: আল্লাহ, মুশকিলের কথা।
1: আজ তিন দিন হয়ে গেল আব্বা, জ্বরের ওষুধে তো কোনো কাজ হইতাছে না।
2: বৌমা, নাকি দুলালদের ডাক্তারের কাছে নিয়ে যাবো?
1: আপনি আবার কষ্ট করবেন আব্বা, সামান্য জ্বরই তো, দুদিন পরে তোর বাপে আইব, তখন না হয়
2: আর বাপের আশায় বসে থাকবো আরো দুই দিন। না গো বৌমা, আমি দেখি কি করণ যায়।
0: দাদা দাদা, তুমি যাইও না, তুমি কাছে থাকো।
2: হ্যাঁ হ্যাঁ, ভাই আমি কাছেই আছি, দূরে কোথাও যাবো না।

0: দাদা, তোমার কি খাইতে মনে কয়? আমারে বলো, আমি নিয়ে আসব।
1: কিছু খাইতে মনে কয় না,
0: কিছু মনে কয় না। বৌমা, চেষ্টা করে দেখো, সামান্য কিছু খাওয়ায়া ওষুধটা খাওয়াইতে পারো কিনা। আমি আসতেছি এখন।
2: ও মা, দুলালের জ্বর তো দেখতেছি 102 এর উপরে।
3: জি স্বাস্থ্য আপা, আরো বেশিও হয়। কষ্ট কইরা জ্বরের ওষুধ খাওয়াই, কপালে জল পট্টি দেই, কিন্তু সহজে জ্বর নামে না আপা।
2: গায়ে তো র‍্যাশ হইছে মনে হইতেছে। এই যে দেখছো, এই যে ঘামাচির মতন বিসি বিসি। এই কয়দিন ধরে জ্বর হইছে বলো তো?
3: আজ 3 দিন হয়ে গেছে আপা।
0: কি মনে হয় আপনার কাছে?
2: রোগ নিয়ে মনে হওয়ার কিছু নাই, যেহেতু 3 দিন ধরে জ্বর, আমার মনে হয় ডেঙ্গুটা টেস্ট করিয়ে নেওয়া ভালো। আপনি চিন্তা করবেন না, আমাদের যে স্বাস্থ্য কেন্দ্র, এখানে ডেঙ্গুর টেস্ট করা হয়।
3: ডেঙ্গু?
2: হ্যাঁ, ভয়ের কিছু নাই, ডেঙ্গু না হলে তো ভালোই। আর যদি ডেঙ্গু হয় তাহলে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করলে দ্রুত ভালো হয়ে যাবে।
0: মুশকিলের কথা, আমাগো আমলে এইসব ডেঙ্গু মেঙ্গুর নাম কখনো শুনি নাই।
2: এখন হইতেছে, বছরে বছর হইতেছে। আমাগো দেশে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা। আগে শহরেই এই সমস্যাটা বেশি ছিল, কিন্তু আজকাল শহরের বাইরেও ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায়। এটা একটা ভাইরাস জনিত অসুখ, সাধারণ সর্দি কাশির মতোই। তবে সময় মতো চিকিৎসা না হইলে কিন্তু মারাত্মক। ওর রক্ত পরীক্ষাটা করতে হইব।
0: রক্ত পরীক্ষা না করে ডেঙ্গুর লক্ষণগুলো বোঝা যায় না।
2: খুব বেশি জ্বর যখন হয় 102 বা 103-এর বেশি, আবার মাথা আর চোখের পেছনে ভীষণ ব্যথা, মাংসপেশি হাড় ও জয়েন্টে ব্যথা, তারপরে ধরেন বমি বমি ভাব, বমি হওয়া, খাইতে ইচ্ছা না করা, মাড়ি অথবা নাক থেকে সামান্য রক্তপাত হওয়া, জ্বরের 2 থেকে 5 দিনের মধ্যে দেখবেন চামড়ায় র‍্যাশ বা লাল হয়ে যাওয়া, এইসব মোটামুটি ডেঙ্গুর লক্ষণ। তবে কিছু কিছু ক্ষেত্রে আরো ভয়ানক উপসর্গও দেখা যায়, সেই জন্যই ডেঙ্গুর টেস্টটা করানো দরকার।
0: কেমনে কি করি কিছুই বুঝি না।
2: শুনেন, এই যে এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে আর বংশ বিস্তার করে। যেমন ধরেন ওই যে ফুলের টব, হ্যাঁ ফুলের টবে জমে থাকা পানি, উঠানে পইরা থাকা কোনো পাত্রের মধ্যে জমে থাকা পানি, তারপরে ওই যে ডাবের খোসা, হ্যাঁ ডাবের খোসার মধ্যেও পানি জমে থাকে, পুরানো টায়ারের মধ্যে জমে থাকা পানিতে থাকে।
0: এইসব খেয়াল কইরা পরিষ্কার রাখুন দরকার গো।
2: ঠিক বলছেন
3: জি আপা।
2: আর রোগীকে আলাদা কইরা মশারির মধ্যে রাখতে হবে।
3: আপনি যা যা বললেন সব আমি বিশেষভাবে পালন করব আপা।
2: আর শুনেন, সবাইরে কিন্তু জানাইবেন, কারণ ডেঙ্গু প্রতিকারের চাইতে প্রতিরোধের বিষয়টাতেই সবাইরে সচেতন থাকতে হবে।
3: জি আপা।
4: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
5: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো হৃদয় আমার ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন খালিদ হাসান মিলু ও লিপি নাসরিন।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ঝা ছবির গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পাঁচ মিশালি গান। প্রথমেই শোনাবো দেশের গান, কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমাতুল্লাহ, গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।

0: শ্রোতা বন্ধুরা, এবারে শোনাব পল্লীগীতি। কণ্ঠ দিয়েছেন রথীন্দ্রনাথ রায়, গীতিকার কুটি মনসুর।
1: কে বলে মানুষ মরে,

পরমাতার মরণ নাই, পরমাতার মরণ নাই, পরমাতার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, পরমাতার কর্ম লইয়া জীবাত্মা যায় বিলীন হইয়া, জন্ম মৃত্যু নাম ধরিয়া চাল।

পরমাত্মার জোরেতে, পরমাত্মার জোরেতে, আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, আদি শক্তি পরম যিনি জীব দেহ চালাইছেন তিনি, শক্তিবিহীন দেহখানি হই।

সাগর হতে পানি যেমন নদীতে ভেসে বেড়ায়, যথায় হতে আসে পানি তথায় আবার চইলা যায়, তথায় পানি চইলা যায়। জোয়ার ভাটায় তলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে, ভাটায় চলে ফিরে সাগর কিন্তু শুকায় না রে। তেমনি মানুষ চলে ফিরে মনসুর কয় বারবার, ও ভাই মনসুর কয় বারবার। কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে তবে বিচার হবে কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন শেলী চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাবো নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন অরুণ কুমার মজুমদার।

শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন রূপা রাটি সাহা, গীতিকার মোহাম্মদ রেজাউল করিম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পাঁচ মিশালি গান। এবারে শোনাবো একটি লোকগীতে, কণ্ঠ দিয়েছেন বিনয় কুমার বিশ্বাস, গীতিকার বিজয় সরকার।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পাঁচমিশালি গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বাংলা সংবাদ, ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকে দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়োবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে ধানমন্ডি লেকের সংস্কার স্ল্যাশ অপসারণ ও পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বরদেশি পশ্চিম পাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এ ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীদের সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। ভূমি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও যথাযথভাবে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ভূমিদৃষ্টি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ সচিবালয়ে এ অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি নিবন্ধন এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা হবে। পাকিস্তান ও চীন নিজেদের সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কমিশন চালু করেছে। এর মাধ্যমে সীমান্ত ব্যবস্থাপনায় সমন্বয়, বাণিজ্য এবং দুদেশের মধ্যকার যোগাযোগ আরও জোরদার হবে। চীনের সাথে যৌথ সীমান্ত কমিশনের কার্যক্রম আরম্ভ হওয়াকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পাকিস্তান। খেলার খবর, ক্রিকেট। এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইচিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতাবন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি ছায়াছবির গান শোনার জন্য। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন অলকা ইয়াগনিক, আর গানটি নেওয়া হয়েছে স্বজন ছায়াছবি থেকে।

0: আজকেও একটা রিজেকশন লেটার। ঢাকা শহরের এই চার দেয়ালের মেসে বসে থাকতে থাকতে মাথাটা জ্যাম হয়ে গেছে। গ্রামের মানুষ ভাবে আমি ঢাকায় রাজত্ব করছি, আর আমি এখানে তিন বেলা ডাল ভাত খাওয়ার জন্য লড়ছি। এইভাবে বেঁচে থাকার চেয়ে
1: বাবীর একটু দরজাটা খোলো বাবা।
0: চাচা, মেস ভাড়াটা এই সপ্তাহেও দিতে পারলাম না, আসলে কোনো টিউশনিও পাচ্ছি না আর।
1: আরে না না না, আমি তো মেস ভাড়া নিতে আসি নাই বাবা, তোমার সাথে একজন দেখা করতে আসছে, তোমার দেশের বাড়ি থেকে আসছে।
2: কি রে আবির, চিনতে পারিস? আরে আমি ফরহাদ।
0: ফরহাদ, তুই হঠাৎ ঢাকায়, তাও আবার আমার মেসে?
2: ঢাকায় আসছিলাম আধুনিক কৃষি মেলায় সরকারের পক্ষ থেকে একটা পুরস্কার নিতে, ভাবলাম আমার দোস্তের সাথে দেখা করে যাই। এই নে, তোর জন্য আমার নিজের বাগানের তাজা ড্রাগন ফল আর স্ট্রবেরি নিয়ে আসছি।
0: পুরস্কার পাচ্ছিস, সফল উদ্যোক্তা হয়েছিস। আর আমার অবস্থা দেখ, অনার্স মাস্টার্স শেষ করে এই শহরে স্রেফ একটা কেরানি চাকরির জন্য জুতো ক্ষয় করছি। নিজের উপর ঘেন্না ধরে গেছে রে, আমার আর কোনো আশা নেই।
2: এই ভুলটাই আমি তিন বছর আগে শুধরে নিয়েছিলাম আবির। তুই যখন ঢাকায় আসলি, আমিও তখন চাকরির পেছনে ঘুরছিলাম, কিন্তু চিল্লাইয়া চাকরি খোঁজার চেয়ে আমি ভাবলাম আমাদের গ্রামের পড়ে থাকা আবাদী জমিগুলোকে কাজে লাগাই।
0: কিন্তু কৃষি কাজ, লোকে কি বলবে? এত পড়ালেখা করে চাষবাস করবি?
2: আরে ধুর, এখনকার কৃষি তো আর মানধাতা মোলেন না। আমি আধুনিক প্রযুক্তিতে ড্রাগন চাষ আর মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি চাষের উপর ট্রেনিং নিলাম। প্রথম বছর একটু কষ্ট হয়েছে, কিন্তু এখন আমার প্রজেক্টে গ্রামের আরো দশটা বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। মাস শেষে লাখ টাকার উপরে লাভ থাকে। চাকরি দিয়ে স্বাধীনতা পেতাম বল?
0: ফরহাদের কথাগুলো যেন বুকের ভেতর তীরের মতো বিঁধল। আমি সিভির কাগজ হাতে নিয়ে যে শহরে ধুলবালি গিলছি, সেই কাগজের চেয়ে আমার গ্রামের উর্বর মাটি তো অনেক বেশি দামি।
3: ফরহাদ, আমি কি পারবো রে?
0: আমার তো পুঁজি বা টাকা নেই, চাষ করতেও তো টাকার দরকার।
2: টাকা কোনো সমস্যাই না রে দোস্ত, এখন সরকার আমাদের মতো তরুণদের জন্য অনেক সুযোগ সুবিধা দিচ্ছে।

0: গ্রামে চল আমার সাথে, কালকেই তোকে নিয়ে উপজেলা কৃষি অফিসে যাব। হতাশা ঝেড়ে ফেলে নিজের মাটির দিকে তাকা, দেখবি মাটি তোকে কখনো খালি হাতে ফেরাবে না।
1: রহিম চাচা, আগামী পরশুই আমি মেস ছেড়ে দিচ্ছি, এই অচেনা শহরের খাঁচায় আর না, আমি আমার গ্রামে ফিরব।
2: এই তো শিক্ষিত ছেলের মতো কথা, নিজের পায়ে দাঁড়ানোর চাইতে বড় আনন্দ আর কিছুতে নাই বাবা। তোমার জন্য দোয়া করি, অনেক দোয়া রইল তোমার জন্য।
1: জি চাচা।
0: আসসালামু আলাইকুম স্যার।
3: ওয়ালাইকুম আসসালাম। আরে ফরহাদ জি, বসো বসো। তোমার ড্রাগন প্রজেক্টের কি অবস্থা, আর সাথে কাকে আনলে?
0: আলহামদুলিল্লাহ স্যার, ড্রাগন আর স্ট্রবেরির ফলন এবার খুব ভালো হয়েছে স্যার। ও আমার বন্ধু আবির, ঢাকা থেকে মাস্টার্স শেষ করে গ্রামে ফিরেছে। ও এখন নিজের জমিতে পেঁপে আর আধুনিক জাতের ফলের বাগান করতে চায়, কিন্তু ওর তো কোনো প্রাতিষ্ঠানিক সাপোর্ট বা আইডিয়া নাই।
3: চমৎকার সিদ্ধান্ত আবির ভাই, আমাদের তো এমন শিক্ষিত তরুণদেরই দরকার। আপনাদের মতো যুবকেরা এগিয়ে আসলে দেশ বদলে যাবে। আপনাদের নিজেদের আবাদী জমি আছে তো?
4: জি স্যার, বাড়ির পাশে প্রায় 3 বিঘা জমি অনাবাদি পড়ে আছে। কিন্তু স্যার, শুরু করার মতো পর্যাপ্ত মূলধন বা টাকা তো আমার কাছে নেই।
3: ওটার জন্যই তো সরকার আপনাদের পাশে আছে। আপনি আজকেই একটা আবেদনপত্র জমা দিন, আমরা আপনাকে সরকারি কৃষক কার্ড বা কৃষি উপকরণ সহায়তা কার্ড করে দেব।
4: কৃষক কার্ড, এটা দিয়ে কি হবে স্যার?
3: এই কার্ডের অনেক সুবিধা। প্রথমত, এই কার্ড থাকলে আপনি সরকার নির্ধারিত মূল্যে বীজ, সার ও উন্নত মানের বালাইনাশক সরাসরি পেয়ে যাবেন, কোনো দালালের খপ্পরে পড়তে হবে না। আর সবচেয়ে বড় সুবিধা হলো, এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি রেয়াতি সুদে ব্যাংক থেকে সহজ শর্তে কৃষি ঋণ পাবেন। কোনো জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের এই লোন দেয়া হচ্ছে।
4: সত্যি স্যার, আমি তো ভাবতেই পারিনি সরকার আমাদের জন্য এত সহজ ব্যবস্থা করে রেখেছে। আমি তো এতদিন না জেনে ঢাকায় হতাশার সাগরে ডুবছিলাম।
3: একদম হতাশ হবেন না, আমরা শুধু লোন বা কার্ডই দেব না, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা সরাসরি আপনার জমিতে গিয়ে মাটির গুণাগুণ পরীক্ষা করবেন এবং ড্রাগন বা পেঁপে চাষের আধুনিক মালচিং পদ্ধতি ও সেচ ব্যবস্থার উপরে আপনাকে বিনামূল্যে ট্রেনিং দেবেন।
0: দেখলি তো আবির, আমি তোকে বলেছিলাম না, মেধার সঠিক গাইডলাইন থাকলে নিজের মাটিতেই সোনা ফলানো সম্ভব।
4: আমি বুঝতে পেরেছি ফরহাদ, চাকরির পেছনে ছুটে যে সময় নষ্ট করেছি তার চেয়ে এই মাটিতে ঘাম ঝরালে অনেক আগেই নিজের একটা পরিচয় তৈরি হতো। ধন্যবাদ স্যার, আপনার এই আশ্বাস আমার মতো একজন হতাশ যুবকের চোখ খুলে দিল। শহরের ধোঁয়া আর কৃত্রিম রঙিন আলো আমাকে কেবল অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। আজ আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। আমার মেধা আর এই কৃষক কার্ডকে অস্ত্র করে আমি আমার গ্রামের মাটিকে সবুজে ভরিয়ে দেব। আমি আর বেকার নই, আমি একজন গর্বিত স্বাধীন উদ্যোক্তা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে শোনাবো অবুজ হৃদয় বাণীচিত্রের গান, কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোর।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ছায়া ছবির গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন হামদ। গীতিকার এবং শিল্পী এস কে সাইদুর রহমান।

এতক্ষণ আল্লাহ শানে হাম শুনলেন। শিল্পী ছিলেন এস কে সাইদুর রহমান। আল্লাহ তালার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে, মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তালা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আসরের নামাজের আজান ও দোয়া।

أشهد أن محمدا رسول

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করেন এবং আলেমকে ইজ্জত করেন, সে আমার উম্মত। তোমরা দুনিয়াবাসীর উপর দয়া করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করবেন। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেন, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতোই সওয়াব পায়। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবেন না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। বাংলাদেশ বেতার খুলনা। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ রমণী আমাদের এই বাংলাদেশ। এই দেশকে নিয়ে আমরা গর্ব করি। এই মাটির বুকে জন্মেছি বলে আমরা ধন্য। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শোনাবো আল্লাহ শানে হামদ। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ শফিউল ইসলাম, গীতিকার কাজী নজরুল ইসলাম।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আল্লাহ শানে হামদ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান মালায় এবার আপনাদের জন্য রয়েছে দেশের গান। কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

পরপর দুখানি দেশের গান শুনলেন। মাদক সুস্থ জীবনের অন্তরায়, তাই মাদক থেকে দূরে থাকে। মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিই। বাংলাদেশ বেতার খুলনা, পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum, 5 p.m. This is Bangladesh Betar, the news read by Farhana Trina. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to strengthen coordinated efforts to prevent pollution and improve the environment of the lakes in Gulshan, Bonani, Baridhara, Niketan and Dhanmondi areas in the capital. He gave the directives at a meeting held at the Secretariat in the capital today. Prime Minister stressed stopping the discharge of sewage into the lakes, regular removal of waste, installation of sewage treatment plants, STPs, and speeding up activities by the relevant agencies. The meeting discussed in detail the current condition of the lakes, sources of pollution, and plans for their renovation and development. Prime Minister also reviewed the progress of renovation, sludge removal and a pilot project at Dhanmondi Lake being implemented by Dhaka South City Corporation. The technical committee formed to this end presented short, medium and long-term recommendations to the Prime Minister. The meeting recommended conditional collection of sewage bills in Gulshan, Bonani and developing catchment areas to improve water drainage. The meeting also discussed installation aerators to increase oxygen levels in the lake water using biological and chemical methods in combination to eliminate bad odors and developing a long-term sanitation network. Prime Minister Tariq Rahman has said government will recognize the achievements of the young folk of the country who excel through their merit and ability. He said this while hosting a reception for Bangladeshi Hafiz who won prizes in the 46th King Abdul Aziz International Holy Quran last month in Saudi Arabia. The reception was held at the Secretariat in the capital today. Prime Minister stressed the need for encouraging meritorious people and said the future generations and the country would certainly be benefited if talented and successful citizens could be encouraged and properly evaluated. Mentioning that the government has been trying to encourage meritorious and competent people since it assumed office, he said arranging reception for prize winners was part of that initiative. Prime Minister also called for collective efforts to establish peace and bring about positive changes in the country. President Mirza Bukhlusam Alamgir has called on Vietnam to further ease its visa process for Bangladeshi business people, workers, students and tourists to boost people-to-people connect and expand bilateral cooperation. He made the call as Vietnamese ambassador to Bangladesh, Nguyen Minh Quang, paid a farewell call on him at Bangobhavan today. In the meeting of ambassador call for establishing direct air connectivity between Bangladesh and Vietnam, implementing a preferential trade agreement and increasing exchange of high-level visits. The president urged Vietnam to increase imports of Bangladeshi products, including medicines, leather and leather goods, ceramics, bicycle, jute and jute products. Commerce, Industries and Textile and Jute Minister Khondokar Abdul Muqtadir has said digitalization would reduce the annual subsidy on the Trading Corporation of Bangladesh, TCBs, by 300 to 350 crore taka. He said this while inaugurating the digital transformation of TCB in the capital today. The Commerce Minister said to make a reliable digital database of the cardholders approximately 59 lakh ineligible applicants were removed from the list after verifying their NID cards, mobile numbers and other data, mentioning that around 79 lakh people have received TCB card. He informed that gradually the number of beneficiaries will be moved into 1 crore. Bangladesh and France have expressed their commitment to further strengthening bilateral cooperation, particularly in trade, investment and energy. The commitment was expressed when France Ambassador to Japan, Bangladesh, Jean-Marc Serre Charlotte, paid a courtesy call on State Minister for Foreign Affairs, Humayun Kabir, at his ministry in the capital today. Ambassador Serre Charlotte reaffirmed France's readiness to enhance cooperation across all areas of mutual interest. Pakistan and China have started a long-awaited joint mechanism to manage their shared border. It will improve coordination in border management, trade and cross-border connectivity. Pakistan considers the operational station of the Pakistan-China Boundary Joint Commission a significant milestone in bilateral relations. Bangladesh moved into the semi-final of the women's cricket event in the Asian Games. The quarter-final against China was abandoned due to persistent rain at Nagoya in Japan today. The quarter-final was scheduled to be played at the Karogi Athletic Park in Nishin, but the wet outfall made play impossible. Bangladesh secured a place in the last four by virtue of their higher ICC T20 ranking. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Faridpur, Joshua, Kushtia and Khulna. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছে সালমা সুলতানা। বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকারভোগীর সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় ডিজিটাল টিসিবি কার্ড তৈরি, মোবাইল অ্যাপ, উপকারী চালু, অনলাইন ডিলার ব্যবস্থাপনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক রিয়েল টাইম মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে সংস্থাটির পণ্য বিতরণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের মানুষের নিরাপদ, বিশুদ্ধ ও মানসম্মত পণ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রযুক্তি, জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে আরও শক্তিশালী করা হবে। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো এবং অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো শুরু হয়েছে আজ। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সরকার দেশের ইলেকট্রনিক ও সাইবার নিরাপত্তায় বিদেশি সুরক্ষা শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এতে বিশ্বের 10টি দেশের প্রায় 150টি শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি 500-এর বেশি নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। প্রদর্শনী আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। রাজধানীর তেজগাঁয় বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ভবনে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা চলছে। আজ মেলার দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে এবং ক্ষুদ্র কুটির, মাইক্রো ও ছোট সিএমএসএম শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় একই ছাদের নিচে মোট 49টি স্টল রয়েছে। এর মধ্যে 43টি স্টল চামড়া ও চামড়াজাত পণ্যের এবং 5টি স্টল খাদ্য ও খাদ্যজাত পণ্যের। গতকাল থেকে শুরু হওয়া এই মেলা 20 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 399টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 262টির, কমেছে 80টির ও অপরিবর্তিত ছিল 47টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 38 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5532 পয়েন্টে। ডিএসইতে আজ 655.42 কোটি টাকার লেনদেন শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 556.20 কোটি টাকা। ঢাকার মুদ্রা বাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.৬৫ টাকা, ক্রয় ১২২.৬৫ টাকা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৫ টাকা, ক্রয় ৩২.৪৮ টাকা, থাইবাত বিক্রয় ৩.৭১ টাকা, ক্রয় ৩.৬৫ টাকা, ইউরো বিক্রয় ১৪৩.১৩ টাকা, ক্রয় ১৪০.৫৪ টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.৪ টাকা, ক্রয় ১৬৪ টাকা, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৫ টাকা, ক্রয় ৩২.৪৮ টাকা, দিরহাম বিক্রয় ৩৩.৮৩ টাকা, ক্রয় ৩৩.২২ টাকা, কুয়েতি দিনার বিক্রয় ৪০৪.৮৪ টাকা, ক্রয় ৩৯৭.৪৪ টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.৩৪ টাকা, ক্রয় ৯৫.৫৯ টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৩৪ টাকা, ক্রয় ২৯.৭৭ টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬:৩০টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।

0: নদীমাতৃক বাংলাদেশের ভৌগোলিক অবস্থা যেমন বৈচিত্র্যময়, তেমনি অঞ্চলভেদে সুরের রয়েছে ভিন্নতা। যেমন উত্তরবঙ্গের ধীরে চলা গরুর গাড়ির তালে তালে তৈরি হয়েছে ভাওয়াইয়া, ভাটি অঞ্চলের কুলুকুলু ধ্বনিতে তৈরি হয়েছে ভাটিয়ালি গান, বরেন্দ্রভূমির ঠান্ডা গরমের মিশেলে আলকাপ, মরমী সাধকদের একাকী জীবনের ছন্দে বাউল ও মুর্শিদি গান, প্রতিটি ধারাই এদেশের সহজিয়া মানুষগুলোর আত্মপরিচয়ের সঙ্গে মিশে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই যে লালন শাহ, হাসন রাজা, রাধারমণ দত্ত কিংবা আব্বাসউদ্দিন আহমেদের মতো সাধক ও শিল্পীরা এই সুরকে পৌঁছে দিয়েছেন মানুষের হৃদয়ে।
1: সময়ের বিবর্তনে আধুনিক নাগরিক জীবনেও লোকসঙ্গীতের প্রভাব ও প্রসার সুদূর প্রসারী। বর্তমানে তরুণ প্রজন্ম ও সঙ্গীত শিল্পীরা লোকজ সুরকে ফিউশন, রক বা ইলেকট্রনিক মিউজিকের সাথে জুড়ে দিয়ে ফোক ফিউশন হিসেবে বিশ্বমঞ্চে তুলে ধরছেন। আন্তর্জাতিক বিভিন্ন সঙ্গীত উৎসব, বিভিন্ন অডিও ভিজুয়াল মিডিয়ার মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম এবং বেতার টেলিভিশনের নিয়মিত প্রচারের ফলে এই মাটির গান এখন আন্তর্জাতিক শ্রোতাদেরও মুগ্ধ করছে।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের নানা প্রান্তের মাটির ঘ্রাণ আর প্রাণের টান নিয়ে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের নিয়মিত আয়োজন প্রাণের সুর অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় এবিএম মাহবুবুর রহমান আর উপস্থাপনায় রয়েছে আমরা দুজন, আমি চমচমি দেওয়ান
1: এবং আমি কুলসুম।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, নদী মেখলা পলল সমৃদ্ধ এই বাংলাদেশের এক এক অঞ্চলের মাটির গন্ধ কিন্তু এক এক রকম, আর সেই মাটির বুক চিরে বেরিয়ে আসা সুরের ধারাও বৈচিত্র্যময়। আজ আমরা আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের ভাওয়াইয়ার চিলতে আকাশ থেকে সেই পদ্মাপাড়ের রাজশাহী অলিকুল ধন্য সিলেট হয়ে একেবারে সাগর পাহাড়ের দেশ চট্টগ্রামে। তো আসুন বন্ধুরা, শুরুতে নিয়ে যাই আপনাদের উত্তরবঙ্গের বিস্তীর্ণ প্রান্তরে, যেখানে চাতক পাখির মতো আকুতি আর বাউকুমটা বাতাসের হাহাকার মিশে রয়েছে। বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হরলাল রায়ের গীত ও সুরে একটি চমৎকার ভাওয়াইয়া গান গাইছেন। হ্যাঁ বন্ধুরা, ভাওয়াইয়া এই গানটির কণ্ঠে ধারণ করেছেন নীতু বর্মন লতা।

0: আহা, গানটির মধ্যে একেবারে উত্তরবঙ্গের মাটির গন্ধ পাচ্ছিলাম জানো।
1: একেবারে একেবারে, আমি তো হারিয়ে গিয়েছিলাম
0: সত্যি।
1: তো যাই হোক শ্রোতা বন্ধুরা, এবার আমাদের সুরে মোহনা বরেন্দ্রভূমির রাজশাহীর পদ্মাপাড়ের পলিতে। রাজশাহীর মাটি আর মানুষের চিরায়ত আবেগ, প্রেম আর যাপিত জীবনের গল্প নিয়ে এবার আমাদের আয়োজন। সুখেন মুখোপাধ্যায়ের কথাও সুরে একটি জনপ্রিয় আঞ্চলিক গান নিয়ে আসছেন শিল্পী কাজী সুলতান মাহমুদ। চলুন শুনে নেওয়া যাক।

বন্ধুরা, মরমের সাধকদের পুণ্যভূমি সিলেট। আর এই পুণ্যভূমিতে সুরের যে আধ্যাত্মিক ও মানবিক মেলবন্ধন, তা এক অনন্য সম্পদ। সিলেটের প্রখ্যাত মরমী কবি ও বাউল সাধক দূরবীন শাহের অমর সৃষ্টি এবার আমাদের আয়োজনে। শাহানা আক্তারের দরদি কণ্ঠে শুনবেন গানটি।

বন্ধুরা, সুর ভ্রমণের দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আমরা সোজা চলে যাব, এই যে কথা দিয়েছিলাম আপনাদের, সেই পাহাড়, সমুদ্র আর শাম্পানের দেশ চাটগাঁয়। চাটগাঁয়ে চাটাল গানের রস ও আনন্দই কিন্তু আলাদা। চট্টগ্রামের আঞ্চলিক গানের কিংবদন্তি গীতিকার ও সুরকার আব্দুল গফুর হালির একটি চটুল ও জনপ্রিয় গান নিয়ে বন্ধুরা চট্টগ্রামের সেই কৃতি সন্তান চাটগাঁয়ের গানের যুবরাজ খ্যাত, যাকে বলে শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবের কণ্ঠে গানটি।

0: Jota ya no
1: বন্ধুরা, প্রাণের সুর অনুষ্ঠানটি কেমন লাগলো জানাতে আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রাণের সুর প্রযত্ন পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলা নগর, ঢাকা 1207। বন্ধুরা লিখছেন তো, চিঠির অপেক্ষায় থাকলাম। বিদায় নেবার আগে জানিয়ে দেব শেষের কথাগুলো। প্রাণের সুর অনুষ্ঠানটির গবেষণা ও গ্রন্থনায় ছিলেন এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তৃপ্তিকণা বসু।

0: এতক্ষণ শুনলেন আঞ্চলিক গানের অনুষ্ঠান প্রাণের সুর।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান উপস্থাপনা রয়েছে এ পালায় আমরা কজন, জান্নাতুল ফেরদৌসী লিজা, মাহমুদা আক্তার রাখি এবং জিনাত আক্তার। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, আফরোজা আক্তার, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান এবং শামীম আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, তৃতীয় পালার আয়োজনে প্রথমেই রয়েছে আধুনিক গান ফারাবি ইসলামের কণ্ঠে। প্রথম গানের গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার শাহনুর আলম রেজা।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন ফারাবি ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে। গ্রন্থনা উপস্থাপনায় ডক্টর ফারিয়া ফয়েজ, ডিএসসিসি।
3: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজন। আজকের আয়োজন ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর করণীয়। যেহেতু আমরা সবাই ঢাকায় বাসি, ঢাকা শহরটা আমাদেরই এবং এই ঢাকা শহরের টেক কেয়ার করার দায়িত্বও আমাদের। ডেঙ্গু আজকালকার দিনে সবচেয়ে বেশি আমাদের সবচেয়ে কষ্টদায়ক এবং আমাদের সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু নিয়ে যদি আমরা নগরবাসী কিছু করণীয় থাকে, সেটা প্রথমে আমি বলবো সচেতনতা। সচেতনতা ছাড়া ডেঙ্গু কোনোভাবেই কন্ট্রোল করা সম্ভব না। আমরা নগরবাসীরা কিভাবে আমাদের এই ঢাকা নগরটাকে বাঁচিয়ে রাখতে পারি ডেঙ্গু থেকে? প্রথমেই আমি বলবো আমাদের বাড়ির আশেপাশে যে জায়গাটা, ডেঙ্গু সবসময় আমরা জানি ডেঙ্গু খুব পরিষ্কার পানিতে এবং ডেঙ্গু খুব সাহেবী মশা এবং তাদের প্রজনন হয় পরিষ্কার পানিতে এবং তারা কামড়ায়ও উজ্জ্বল আলোতে। অতএব আমাদেরকে এই জায়গাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। প্রথমেই নগরবাসী হিসেবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ডেঙ্গুর প্রজনন স্থলটা শনাক্ত করব। আমরা কি আসলে জানি সবাই ডেঙ্গুর প্রজনন স্থলটা কোথায়? ডেঙ্গু আমাদেরই ঘরের ভিতরের মশা। তাহলে ডেঙ্গুর প্রজনন স্থলগুলো যদি আমরা আসি, তাহলে আমাদের ঘরের ভিতরে যে ছোট্ট গাছের টপটা আছে, আমাদের ঘরের যে ওয়াশরুমটা আমরা গেস্টরুম হিসেবে রেখে দিয়েছি, ব্যবহার করছি না, আমাদের ঘরের ভিতরের যে এসির পানিটা আছে, কিংবা আমাদের ফ্রিজের নিচে জমে থাকা যে পানিটা আছে, এই পানিটুকুই আমাদের ঘরের ভিতরে ডেঙ্গুর সবচেয়ে উপযুক্ত প্রজনন স্থল। একইভাবে আমরা যদি একটু ঘরের বাইরের কথা আলাপ করি, আমরা স্কুল থেকে ছোট বাচ্চারা ফিরে আসার পথে যে চিপস খাচ্ছে, আমরা রাস্তায় বসে পানি খাচ্ছি, ডাব খাচ্ছি, ছোট ওয়ান টাইম গ্লাসে চা খাচ্ছি এবং এগুলা রাস্তাতেই ফেলে দিয়ে আসছি, যদিও কি না আমাদের পাশে সুন্দর বিন আছে, কিছু দূরে গেলেই আমরা ময়লা ফেলার বিন পাচ্ছি, কিন্তু সামান্য কষ্ট হবে ভেবে বিনে গিয়ে ফেলছি না। এই ছোট ছোট জায়গাগুলোই কিন্তু আমাদের মশার, মানে ডেঙ্গু মশার প্রজননস্থল। তো আসুন আমরা সবাই মিলে এই প্রজনন স্থলগুলোই যাতে সৃষ্টি না হয় এই কাজে প্রথমে নজর দেই। এর পরে আসি যদি কোনোভাবে দেখি যে এই প্রজনন স্থলগুলো অলরেডি তৈরি হয়ে আছে এবং সেগুলো শনাক্ত করতে পেরেছি আমরা, তাহলে আমরা ধ্বংসের দিকে যাব। আমরা কিভাবে ধ্বংস করব? বাসার ভিতরে, যে আমি আবার যদি বলি, বাসার ভিতরে যে ছোট ছোট জায়গা যেখানে আমাদের পানি জমে থাকার সুযোগ আছে, সেখানে আমরা একদিনের বেশি কোনোভাবেই পানি জমতে দিব না। এবং যেই ওয়াশরুমটা আমরা ব্যবহার করছি না, সেই ওয়াশরুমের কমোটের ঢাকনাটা উল্টো করে রাখবো, বালতি মগ এগুলো সব উল্টো করে রাখবো, যাতে কোনোভাবে মশা ডিম পাড়তে না পারে। এবং ঠিক বাইরের কথাগুলো আসি, এটা হতে পারে যে ওই যে চা ভরা চায়ের কাপ বা চিপসের প্যাকেট, এগুলাতে যে পানিটা জমে থাকলো, পানিটা জমে থাকার কারণে মশার লার্ভাটা হতে পারে। এই প্যাকেটটা যে আমরা ময়লার ডাস্টবিনে ফেলে দিলে, সেখানেও মশার লার্ভা সামান্য বৃষ্টিতে হবে না এরকম কোনো কথা নেই, তাহলে আমাকে এটা কিভাবে ব্যবহার করতে হবে? আমাকে সবসময় নিশ্চিত করতে হবে যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্নিত বিনে ময়লা ফেলছি এবং বিনগুলো যাতে ঢাকা থাকে। আসুন আমরাই বদলাই, তাহলে আমাদের ঢাকা বদলে যাবে এবং আশা করি আমরা সবাই মিলে, পুরো ঢাকা নগরবাসী মিলে ডেঙ্গু প্রতিরোধে সফল হব। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।
2: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকায় একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন ডক্টর ফারিয়া ফয়েজ, ডিএসসিসি, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন সূচিতে আমাদের এবারকার পরিবেশনা নজরুল সংগীত। কণ্ঠ দিয়েছেন কুমারী স্মৃতিরানী কর্মকার।

0: কুমারী স্মৃতি রানী কর্মকারীর কণ্ঠে দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা, দুনিয়ার সমস্ত সুধা একটি নামে ঢালা। ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাতে রাসূল শুনলেন এমএ মান্নানের কণ্ঠে। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও খুলনার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: هي الله. এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য অথবা আপন মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাতের জন্য যায়, তখন একজন ডেকে বলে, তুমি বরকতময়, তোমার চলা বরকতময়, আর তুমি জান্নাতে ঠিকানা বানিয়ে নিয়েছ। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।
3: ডান হাতে তুই

করিষ্ণাদান কখনো তুই, লোকে দেখি রে যা দিতে চাস অভাবীকে।

দয়াল প্রভু তোর প্রাণের দয়া দেখতে চান। ডান হাতে তুই কা

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালায় এবারে আপনাদের জন্য রয়েছে রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। প্রথমে শুনবেন মোহাম্মদ মঞ্জুর কাদের মঞ্জুর কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন কাসেদুজ্জামান সেলিম।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান। এবারে আপনাদেরকে শোনাব অনিল হাজারিকার কণ্ঠে, গানের কথা সাজিয়েছে।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে সম্প্রচার করা হবে। তারপর শুনবেন স্থানীয় খবর ইংরেজিতে।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে, সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী গুলশান, বনানী, বাড়িধারা নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধে এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তাঁর সভাপতিত্বে আয়োজিত এ সংক্রান্ত এক বৈঠকে এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়ঃ বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান কুয়ং আজ বঙ্গভবনে বিদায় সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী, উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অংশীদারিত্বের ক্ষেত্রে আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাঁকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত দুই দেশের মাঝে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এ নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বরদেশি পশ্চিম পাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্কবিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এ ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমের ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেস করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভূমি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে ভূমি দৃষ্টি মোবাইল অ্যাপের উদ্বোধন করা হয়েছে। আজ সচিবালয়ে এ অ্যাপ উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু। এ সময় তিনি বলেন, প্রযুক্তি নির্ভর এ ব্যবস্থার মাধ্যমে কর্মস্থলে উপস্থিতি, নিবন্ধন এবং ড্যাশবোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক তদারকি করা হবে। খেলার খবর, ক্রিকেট। এশিয়ান গেমসে নারী টি টোয়েন্টি ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের আইসিতে বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে র্যাঙ্কিংকে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সঞ্জনা খান। A mosquito eradication week 2026 has been inaugurated at Khulna University of Engineering and Technology, Kuwait today to prevent mosquito-borne diseases and ensure healthy campus environment. Vice Chancellor of the University, Professor Dr. Muhammad Masood, formally inaugurated the program. Speaking on the occasion, he said, alongside regular mosquito eradication and cleanliness drives, the university's teachers, officers, staffs and students must play a conscious and responsible role in preventing mosquito-borne diseases. The Vice Chancellor urged everyone to work collectively to maintain campus cleanliness and destroy mosquito breeding grounds. President of the University Security Committee and Dean of the Faculty of Science and Humanities, Professor Dr. Muhammad Abu Yusuf, Deans of different faculties, Institute Directors, Registrars, Divisional Heads, Teachers, Officers and Employees were present at that time. Under the program, mosquito eradication and cleaning activities will be carried out across various areas of the campus, including residential halls, academic and administrative buildings, roads, drains and waterlogged areas. Through the initiative, mosquito eradication efforts will be further intensified to keep the Kuwait campus mosquito-free, clean and healthy. An awareness workshop on dengue prevention and raising mass awareness was held at the HM Abu Talib Community Clinic in Mohammadpur Upazila of Magra today. The workshop discussed on destroying the breeding grounds of Aedes mosquitoes, keeping the surroundings clean, removing stagnant water and adopting various measures to protect against mosquito bites. The health workers of the community clinic and officials of the concerned department and local elite took part in the workshop. The health department organized it. A two-day-long give-and-take session 4 program began at the Hadi Chattar of Khulna University today for distributing saplings of medicinal, flower, fruit-bearing and trees to students in exchange for used plastic bottles. Vice-Chancellor of University Professor Dr. Muhammad Rizaul Karim inaugurated it as chief guest. President of the Forest and Wood Technology Club, Asif Mahmood, including the students of various disciplines, were present on the occasion. The Forest and Wood Technology Club of Khulna University arranged it. A workshop on the priority and data verification of roads under the core road network for rural roads was held at the Devhata Upazila Porishad Auditorium in Satkhira today. During the workshop, 2 roads in the Upazila were primarily finalized for inclusion in the core road network and proposals were submitted to include 3 additional roads. Presided over by the Devhata Upazila Nirbahi Officer, the meeting was attended by the LGED Rural Road Master Planner, the Upazila Engineer, Upazila Agriculture Officer, the former Member Secretary of the Upazila BNP, Amir of Upazila Jamaate Islami, Upazila Education Officer and Chairman of Parulia Union Porishad. A training and rehearsals on the cyclone shelter management were held at KGHF Mohkhali United Academy of Paigacha Upazila in Khulna today. The training discussed on after cyclone preparation, shelter management, safely evacuation people to shelters during disasters, ensuring emergency services and post-disaster actions. The Upazila Nirbahi Officer attended it as chief guest. The trainees, teachers, students and individuals involved in local disaster management were present at the time. Later, a rehearsals on the issue arranged at the same place. Khulna Metropolitan Police Commissioner Mohammad Sajadur Rahman exchanged views with the members of the Khulna City Puja Ujapan Porishad today. The list of Puja Mandaps under the 8 police stations within Khulna Metropolitan areas was handed over to the Commissioner in connection with the upcoming Sharadiya Durga Puja 2026 during this time. Football. And Norpati Football 11 defeated Mulia Football 11 by 2 goals to nil in the 4-team football tournament at the Baulia Secondary School ground in Shalika Upazila of Magura today. Finally, weather. Focus valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Joshur, Kushtia, Dhaka, Pabna, Bogura, Tangail and Faridpur. River pools in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
2: শ্রোতা বন্ধুরা, খবরের পর আমরা আবারও আপনাদের নিয়ে যাব রাখালিয়া পল্লীগীতি অনুষ্ঠানের বাকি অংশে। শোনাব শিরিল সুলতানার কণ্ঠে, গানের কথা সাজিয়েছেন এডিএম রতন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রাখালিয়া পল্লীগীতি অনুষ্ঠান। এবারে এই আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাব হাসিয়ারা খাতুন হাসির কণ্ঠে। গানটির কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আবহাওয়া বার্তা, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে 35.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 77%, সন্ধে 6টায় 98%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে 5:46 এবং অস্ত যাবে 5:59। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gusty or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Rajshahi, Pabna, Bogura, Dhaka, Faridpur, Joshur, Kushtia and Khulna. River ports of these areas at west cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gusty or squally wind at many places of Rongpur, Moymansingh, Dhaka and Silet divisions and at few places of Rajshahi, Khulna, Borishal and Chattogram divisions. Meanwhile, moderately heavy rainfall may be expected at places of the country. There are night temperature may remain nearly unchanged all over the country. The highest temperature was recorded today at Borishal 35.9 degrees Celsius and the lowest was 22.5 degrees Celsius at Silet over the country. The temperature as recorded in Dhaka today was maximum 28.6 degrees Celsius, minimum 28.3 degrees. Humidity at 9 a.m. was 77% and at 6 p.m. was 98%. The sun rises over Dhaka tomorrow at 5:46 a.m. and sets at 5:59 p.m. And that's all we have for weather forecast for this time.
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: এতক্ষণ আবহাওয়া বার্তা শুনলেন, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলো হার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগা হার্জ ও আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক স্বাস্থ্য বার্তা। আসুন আমরা জেনে নিই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের কি কি করণীয়। বাড়িতে বা অফিসে রাখা ফুলের টব, চারপাশে পড়ে থাকা পাত্র, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, চিপসের খালি প্যাকেট, পলিথিন, পরিত্যক্ত ফুড কন্টেইনার ইত্যাদিতে পানি জমে থাকতে দেবেন না। নির্মাণাধীন ভবনের মাঝে লিফটের গর্ত, ওয়াটার মিটারের গর্ত ও স্থাপনাগুলোতে পানি জমে থাকতে দেবেন না। যে কোনো পাত্রে জমে থাকা পানি অবশ্যই 3 দিনের মধ্যে পরিবর্তন করবেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার।

0: এতক্ষণ দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ তরিকুল ইসলাম। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল ইসলাম মান্না বলেছেন, দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। বন্দরের উন্নয়নে নতুন এক্সেস প্রজেক্টের ম্যাপ করা হয়েছে, পাশাপাশি পুরো বন্দরে পানি নিষ্কাশন ব্যবস্থা, শ্রমিকদের জন্য হাসপাতাল, নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা করা হবে। তিনি আজ বেনাপোল বন্দরের বিভিন্ন শেড ঘুরে ঘুরে দেখেন এবং বন্দরের অবকাঠামো, পণ্য ওঠানামার স্থান, শ্রমিকদের কর্মপরিবেশ, নিরাপত্তা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করে একথা বলেন। চেয়ারম্যান বলেন, সকলকে সৎ হতে হবে, যারা কোনো ধরনের খারাপ কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের একান্ত সচিব আনিসুল হক, সহকারী পরিচালক পার্থ ঘোষ ও সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এই সময় উপস্থিত ছিলেন। মশাবাহিত রোগ প্রতিরোধ ও ক্যাম্পাসের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সপ্তাহব্যাপী মশক নিধন সপ্তাহ ২০২৬ আজ শুরু হয়েছে। এবারে এর উপর শুনুন আমাদের মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজ থেকে শুরু হয়েছে মশক নিধন সপ্তাহ ২০২৬। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ প্রধান অতিথি হিসেবে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। নিরাপত্তা কমিটির সভাপতি ও সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ এ সময় বলেন,
3: সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ উনি আজকে আমাদের মশা নিধন কর্মসূচি এক সপ্তাহের জন্য একটা কর্মসূচি উনি হাতে নিয়েছেন এবং সেটা উনি আজকে উদ্বোধন করেছেন, যেখানে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলাম এবং সেখানে আমাদের দুরকমের মশাই নিধন করার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
2: সপ্তাহব্যাপী এই কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, সড়ক, ড্রেন ও জলাবদ্ধ স্থান সহ বিভিন্ন এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ আরো বলেন,
3: প্রথমত লার্ভা সেটাকে নিধন করার জন্য ওষুধ ছিটানো হয়েছে, হবে এক সপ্তাহ ধরে এক্সটেন্সিভলি পুরো ক্যাম্পাসে। সিকিউরিটি সেকশনের আন্ডারে একটা কার্যক্রম চালু আছে, সেটা হলো যে ঝোপঝাড় গুলো পরিষ্কার করা, রাস্তাঘাট গুলো পরিষ্কার করা, তারপরে হলো বিন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, এটা আমাদের সবসময় এই প্রোগ্রামটা আছে।
2: বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান এবং শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা এই সময় উপস্থিত ছিলেন। মোহাম্মদ রুহুল আমিন, মহানগর সংবাদদাতা, বাংলাদেশ বেতার, খুলনা।
1: খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে ঔষধি, ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির গাছের চারা বিভিন্ন কর্মসূচির আজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে দুই দিনব্যাপী গিভ অ্যান্ড টেক সেশন ফোর কর্মসূচির উদ্বোধন করেন। উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম আরো বলেন, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে অনেক গাছ লাগানো হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ সহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা এই সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে মিয়া ওয়াকি বনায়নের আজ উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম এর উদ্বোধন করেন। এতে জানানো হয়, কলেজের ৬৮% জমিতে প্রায় ১০০ প্রজাতির প্রায় গাছের চারা রোপণের মাধ্যমে গড়ে উঠবে এই বন। আজ সাতক্ষীরা দেবহাটা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা প্রোগ্রেস শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর, ফুটবল। মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুণ্ডী এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ঘুল্লিয়া থ্রি স্টার ফুটবল একাদশ 4-3 গোলে পৌরসভায় ইটখোলা একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা ও ফরিদপুর অঞ্চলে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
4: এই দেখো আমার বকুলিবু, তারপরে সকিনাবু, সবাই
5: সাথী আনছি।
6: এই দেখো আমার সাথী,
4: তো আমাদের আমরা দেখো এই যে এটাকে শরৎকাল বলে না, শরতের সময় কিন্তু এই খেলা, এই গরম, এই বৃষ্টি, আবার দেখো ভোর রাত্রে একটু ঠান্ডাও পড়ে, তো এই গরম ঠান্ডা এর ভিতরে কিন্তু আমাদের শরীরের ব্যাপারে যত্ন রাখতে হবে, নাকি তাই না? আবার গরমের মধ্যে একটু পানি বেশি করে খেতে হবে, প্রয়োজনে বেশি গরম যদি হয় তাহলে স্যালাইন খাওয়া দরকার, সবকিছু মিলে আমাদের কিন্তু সুস্থ থাকতে হবে। আর দেখো আমাদের সুস্থ থাকার জন্য সবচেয়ে জরুরি কি কারণ বলো দেখিনি, কারণ কৃষক বাঁচলি
5: বাঁচবো দেশ,
4: দেশও বাঁচবে। আর একটা বিষয় যে দেখো এই যে আসতে আসতে আমার এই যে পাপ্পু আছে না, পাপ্পু নকরক, তারপরে মনে করো ইমরান, তারপরে মনে করো যে ওই গিয়াস, এরা আস্তে আস্তে কইলো যে হারুন ভাই, এই যে আমরা গ্রামের যে যুব সমাজ এত খামার টামার করতেছি, তো আমার এই খামারের অবস্থা কি, এই যে বৃষ্টি বাদলা হচ্ছে, তো এগুলার ব্যাপারে আবহাওয়ার কি পরিস্থিতি একটু জানান দরকার। ওরা আবার জানে যে বৃহস্পতিবার হলি আবহাওয়াবিদ আসে, হ্যাঁ এটা কিন্তু ওদের মাথায় আছে। তো চলো আমরা প্রথমেই আবহাওয়াবিদের সাথে কথা বলি নাকি। তো আমাদের সাথে আজকে আছেন কে, শাহিনুর মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। উনি আমাদের সাথে আছেন। তো আসসালামু আলাইকুম ভাই।
7: ওয়ালাইকুম আসসালাম।
4: আপনি কেমন আছেন?
7: জি আমি ভালো আছি, আপনারা কেমন আছেন?
4: আমরাও সবাই ভালো আছি। এই দেখেন আপনার জন্য সবাই অপেক্ষা করতেছে, তো একটু আমার একটু বলেন দেখিনি এই সপ্তাহের আবহাওয়া কেমন থাকতে পারে।
7: আমরা 18-24 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দেব, এর মধ্যে আমরা দুটা ভাগে ভাগ করেছি, একটা হলো 18-22 কেমন থাকবে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এবং সিলেট, এই 5টা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি থাকতে পারে।
4: আচ্ছা,
7: আর অন্য 3টা ডিভিশনে বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে, তবে 22 বা তার পরবর্তী সময়ে সাগরে একটা সিস্টেম তৈরি হতে পারে বা লঘুচাপ তৈরি হতে পারে এবং সেটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা খুব বেশি। তখন খুলনা, বরিশাল, চট্টগ্রাম যেহেতু আমাদের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে, তবে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে অতি ভারী বর্ষণও তখন হতে পারে।
4: তাহলে সাবধান থাকতে হবে আমাদের কৃষকদের, ওই এলাকায় যারা আছেন তারা এই ব্যাপারটা খুব সাবধানে তদারকি করবেন।
5: হ্যাঁ, তো ওই যে মেহম ভাই একটা প্রশ্নের একটু উত্তর দেন তো, মানে একটু ভালো করে একটু বুঝিয়ে কন তো, এই যে এই সপ্তাহে যে কৃষির ক্ষেত্রে, এই যে মনে করেন সবজির ক্ষেত্রে কি কি পরামর্শ দিবেন, এই সময়ে কেমনে কি করতে হবে সবজির, এটা একটু একটু যদি কোন।
7: যে আমরা আবহাওয়ার ভাষায় বলি যে বর্ষাকাল এখনো শেষ হয়নি, সেপ্টেম্বর শেষ হলে বর্ষাকাল শেষ হবে, সেপ্টেম্বরের শেষের দিকে বর্ষাকাল বিদায় নেয়, তখন একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, আর বৃষ্টিপাতের পানি যখন হবে একটু স্বাভাবিকভাবে আমাদের যে চারা রোপণ করি শিকড় নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আগাম যেহেতু সবজি আমরা চাষাবাদ করি সেই জন্য জীবাণুমুক্ত করে আমরা সেটাকে চাষাবাদ করতে হবে, তবে একটা খেয়াল রাখতে হবে মাটিতে যাতে জীবাণু না থাকে একটা সার ব্যবহার করতে হবে বা একটা মেডিসিন ব্যবহার করতে হবে, সেটাকে বলা ডাইটেন M45 বা M45 বলে, সেটাতে জীবাণুমুক্ত করে নিয়ে তারপরে আমাদের চারা গাছগুলো রোপণ করতে হবে যাতে চারা গাছের আমাদের শিকড় না পচে যায়, সেটা আমরা আগাম ভাবে সবজিটা চাষ করি।
6: আচ্ছা ভাইজান, এই যে উদ্যান ফসলের বিষয়ে আমরা কি কি করতে পারি এই বিষয়ে একটু পরামর্শ দেন।
7: যেহেতু বৃষ্টি হচ্ছে এখনো সারা বাংলাদেশে, তো পেঁপে গাছে একটা মিলি বাঘ একটা রোগের আক্রমণ দেখা দিতে পারে, সেটার জন্য কৃষি আবহাওয়াবিদের বা আমাদের কৃষি যারা কর্মকর্তা আছেন তাদের পরামর্শে নির্দিষ্ট একটা পরিমাণ ওষুধ আমাদের ব্যবহার করতে হবে, বা কাণ্ড বা পাতা যদি পুরোপুরি আক্রান্ত হয়ে যায় সেটা ছেঁটে ফেলে দিতে হবে।
5: মেমান ভাই, এই যে গবাদি পশু কি করুম একটু কয়ে দেন।
7: একটা জিনিস আগে বলি, যেহেতু বর্ষাকাল বারবার বলি আমি যে এই সময় শেষ হতে থাকতে পারে, আগে গ্রম গবাদি পশুকে নির্দিষ্ট সময় পরপর আমাদের কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। আর একটা হলো এই সময় মানুষ গবাদি পশু সাধারণত তরকা বাদলা বা খোরা রোগ হতে পারে, সেই রোগের টিকা আগে থেকে দিয়ে নিতে হবে।
5: ভাই ওই যে একটু মাছ সম্পর্কে একটু কন্ত কেমনে কি করা লাগবে?
7: মাছ সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে মাছ ঠিক মতো খাদ্য গ্রহণ করছে কিনা এবং মাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে কিনা সেটা দেখার জন্য আমাদের 15 দিন পরপর মাছ তুলে ট্রেক করতে হবে বা আমাদের পরিষ্কার হতে হবে যে না আসলে মাছটা বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে কিনা এবং সেই অনুসারে আমাদের জৈব খাদ্য প্রয়োগ করতে হবে।
0: সাবধান থাকুন
6: লাগবে। আচ্ছা ভাইজান, হাঁস মুরগি নিয়ে কি করবেন? দেখুন
7: হাঁস মুরগি যেখানে খামারে থাকে সেই খামার অবশ্যই জীবাণুমুক্ত দিয়ে স্প্রে করে পরিষ্কার করে নিতে হবে এবং 11 থেকে 14 দিন বয়সী মুরগির বাচ্চা যেটা থাকবে গামবুড়া রোগের হতে গামবুড়া একটা নাম একটা রোগ হতে পারে, সুতরাং 11 থেকে 14 দিন বয়সী সকল মুরগির বাচ্চাকে একটা টিকা প্রয়োজন টিকা প্রয়োগ করতে হবে, সেটা হলো গামবুড়া রোগের টিকা।
8: আচ্ছা,
7: আবার রানী ক্ষেত রোগও হতে পারে, সেই টিকাটা আগে থেকে
8: এটা খুব কঠিন রোগ।
7: টিকা দিলে অনেকটা সে নিরাপদ, 70-80% সে নিরাপদ। তারপরে কৃমিনাশক ওষুধ প্রয়োগ করতে হবে তাকে সময় সময় এবং শুকনো খাবার দিতে হবে, পরিষ্কার পানি পান করাতে হবে, কখনো ময়লাযুক্ত পানি পান করানো যাবে না।
8: তো বিষয়গুলো তো শুনলে নাকি ইমরান, পাপ্পু, গিয়াস, তোমরা যুব সমাজরা যে এই যে হাঁস মুরগি পালন করতেছো, মাছ মাছের খামার দিছ, এই ব্যাপারে কিন্তু সচেতন থাকো। কারণ হচ্ছে যে তোমরা কিন্তু দেখো লেখাপড়া করে এসে এই গ্রামে কিন্তু খামার দিয়ে বইছো, কি কারণে? ওই চাকরির নেশা কিন্তু তোমার মধ্যে কাজ করে না,
5: এটাই তো দরকার,
8: তাই না?
5: এটাই তো উদ্যোক্তা হলে নিজেরও হবে আবার কয়েকজনের কাজেরও ব্যবস্থা করে দিতে পারবে।
8: তো চলো আমরা আমাদের যে পরামর্শক ছিলেন আজকে আবহাওয়ার পরামর্শক, কৃষি বিষয়ক পরামর্শক, উনি হলেন মোহাম্মদ শাহিনুল ইসলাম, সহকারী আবহাওয়াবিদ, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানায় আমরা আজকে ওনাকে। আপনি একটু বসেন আমার সাথে, কারণ আমরা আর একটা বিষয় শুনতে শুনতে আপনার সাথে একটু চা পিয়াজু নিয়ে পিয়াজু খাই আর চা খাবো নাকি? তো এই সময় চলো আমরা আর একটা বিষয় শুনি যেটা খুব জরুরি, আমন ধানের ফলন বাড়াতে সম্পূরক সেচ ব্যবস্থাপনা, এ বিষয়ে আমাদের জানাচ্ছেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপ সুইং খামার বাড়ি ঢাকা। চলো সবাই মিলে শুনে নি।
9: আমনদানি সম্পূরক সেচ হল বৃষ্টির অভাবে খরা পরিস্থিতিতে ধানের জমিতে অতিরিক্ত পানি সরবরাহ করা, যা ফলন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। সাধারণত আমন মৌসুমে বৃষ্টিপাত কমে গেলে এই সেচ জরুরি হয়ে পড়ে। সম্পূরক সেচ দিলে ধানের ফলন 40-45% পর্যন্ত বাড়তে পারে এবং এটি বৃষ্টি নির্ভর আমন ধানের উৎপাদন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূরক সেচের সংখ্যা প্রয়োজন বোধে একের অধিক হতে পারে। যদি সম্পূরক সেচ কেন প্রয়োজন সেই কথায় আসি, তাহলে বলতে হবে আমন চাষাবাদ যেহেতু পুরোটাই বৃষ্টি নির্ভর, কাজে বৃষ্টি না হলে সেচ প্রয়োজন হয়ে পড়ে। আমন মৌসুমে বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 80% হয়ে থাকে, যা আমন ধান আবাদের জন্য যথেষ্ট। ফলে কৃষকের সেচ খরচ ও উৎপাদন খরচ খুবই কম হয়। কিন্তু প্রতি বছর সকল স্থানে বৃষ্টিপাত একরকম হয় না, এমনকি একই বছরে একই স্থানে সবসময় সমানভাবে বৃষ্টিপাত হয় না। তবে বৃষ্টিপাত সময় মতো না হলে আমন ফসলের ক্ষতি হতে পারে। অসম অনিশ্চিত বৃষ্টিপাতের ফলে প্রতি বছরই অনেক এলাকায় রোপা আমনে খরা আক্রান্ত হতে দেখা যায়, যার ফলে খরা আক্রান্ত এলাকায় রোপা আমনের ফলন 15-60% পর্যন্ত কমে যায়। সাধারণত জুলাই থেকে আগস্টের বাংলা আষাঢ় শ্রাবণ মাস শেষ অবধি আমনের চারা রোপণ করা হয় এবং আমনের জাতগুলো অক্টোবর থেকে নভেম্বর মাসের প্রথম দিকে কাটা হলেও অধিকাংশ আমন ধান কাটা হয় নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাঝামাঝি। আমন ফসলের বিভিন্ন ধাপে বিভিন্ন রকম পানির প্রয়োজন পড়ে, যেমন জমি তৈরির ক্ষেত্রে 3-5 সেন্টিমিটার পানি প্রয়োজন পড়ে, চারা রোপণের ক্ষেত্রে 2-3 সেন্টিমিটার, চারা রোপণের পর হতে পরবর্তী 10 দিন পর্যন্ত 3-5 সেন্টিমিটার, চারা রোপণের 11 দিন পর হতে থোর আসার পর আগ পর্যন্ত 2-3 সেন্টিমিটার এবং কাইস্থোর থেকে দানা বাঁধা পর্যন্ত 5-10 সেন্টিমিটার পানি প্রয়োজন হয়। ফসল কাটার 10-15 দিন আগে জমি থেকে পানি সরিয়ে নিতে হয়, কিন্তু অনেক বছর দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর মাসে তেমন বৃষ্টিপাত হয় না, ফলে বৃষ্টি না হওয়ায় খরায় আমন ধান ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষতি থেকে রক্ষার জন্য আমনের সম্পূরক সেচ জরুরি হয়ে পড়ে। আমন ধানের খরার প্রভাব সাধারণত দেখা যায়, আমন যেহেতু শ্রাবণ থেকে অগ্রহায়ণের ফসল, এ সময় খরা দেখা দিলে আমন ফসলের রোপণ, বার বাড়তি, ফুল ফোটা, দানা বাঁধা ক্ষতিগ্রস্ত হতে পারে। মৌসুমের শুরুতে খরা দেখা দিলে আমন ধান রোপণ বিলম্বিত হয়। যদি বাড়ন্ত অবস্থায় খরা দেখা যায় তাহলে কুশির সংখ্যা বৃদ্ধি ব্যাহত হয়, গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, গাছ শুকিয়ে খাদ্য গ্রহণ ও খাদ্য প্রস্তুতি বিলম্বিত হয়, খরা দীর্ঘায়িত হলে ফসল সম্পূর্ণ বিনষ্ট হতে পারে। থোর অবস্থা থেকে দানা অবস্থায় খরা দেখা দিলে ছড়া পুরোপুরি বের হয় না, দানায় দুধ থাকবে না, দানা ছিটা হবে। রূপামনে খরায় থোর বের হওয়া, ফুল ফোটা, দানার গঠন বিঘ্নিত এবং ফলন দারুণভাবে কমে যায়। নুনা জমিতে লবণাক্ততা বেড়ে যায়।

0: ফসল ক্ষতিগ্রস্ত হয়। খরায় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব বেশি পায়, বৃদ্ধি পায়। সম্পূরক সেচ এর পূর্বে আমাদের প্রস্তুতি থাকা দরকার। যেমন কোথায় থেকে সম্পূরক সেচ দেওয়া হবে, সাধারণত দেখা যায় এই সময় যেহেতু বৃষ্টিপাত হয়, কাজে এ সময় পানির অভাব হয় না, ডোবা পুকুর এগুলাতে পানি থাকে, কাজে সেখান থেকে সেচ দেওয়ার চিন্তা করতে হবে। সেচ যন্ত্র প্রস্তুত রাখতে হবে এবং আর্থিক ও মানসিক প্রস্তুতি প্রয়োজন। আমন মৌসুমে যদি 10-15 দিন স্বাভাবিক বৃষ্টিপাত না হয় তাহলে খরার পূর্বাভাস দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে দেখা যায় যে জিনিসগুলো দেখতে হবে সেগুলো হচ্ছে জমিতে পানি আছে কিনা, থাকলে কি পরিমাণ পানি আছে, চারা রোপণের পর জমিতে দাঁড়ানো পানি আছে কিনা, না থাকলে মাটিতে পর্যাপ্ত রস আছে কিনা। এই রস পরিমাপের জন্য আমাদেরকে 10-15 সেন্টিমিটার গভীরতার মাটি হাতে নিয়ে হাতে চাপ দিয়ে ঢেলা হয় কিনা, ঢেলার আকৃতি হয় কিনা সেটা চেক করতে হবে। গাছের বাড়তি পাতার রং, উজ্জ্বলতা, আকৃতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। খরার প্রভাবে পাতার স্বাভাবিক উজ্জ্বল্য থাকে না, পাতা বিবর্ণ হয়ে যায়, শুকিয়ে যায় এবং গাছের বাড়তি কমে যায়। মাটির উপরিভাগ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। চিকন ফাটল দেখা দিলে বুঝতে হবে মাটিতে পর্যাপ্ত রস নেই, তখন সম্পূরক সেচ দিয়ে ফসলকে খরার হাত থেকে রক্ষা করতে হবে যাতে পর্যাপ্ত ফলন উৎপাদন করা সম্ভব হয়। কোনস্য থেকে আমরা সম্পূরক সেচ দিব, এক্ষেত্রে বলা যায় ভূপৃষ্ঠের পানির সাহায্যে সম্পূরক সেচ দেওয়া সম্ভব, কারণ আমন মৌসুমে অধিক বৃষ্টিপাত হয় বলে সম্পূরক সেচ জমির নিকটস্থ ডোবা খালবিল নদীনালা পুকুর থেকে কিংবা টিউবওয়েলের সাহায্যে সম্পূরক সেচ দেওয়া যেতে পারে। বৃষ্টির পানি সংগ্রহ করেও সম্পূরক সেচ দেওয়া যায়। এক্ষেত্রে জমির এক কোণে একটি গর্ত করে সেখানে পানি ধরে রাখার ব্যবস্থা করে সেখান থেকে সম্পূরক সেচ দেওয়া যায়। আবার আইল ব্যবস্থাপনা করেও পানি ধরে রাখার ব্যবস্থা করা যায়। যেমন আমনদানের আইল যদি একটু উঁচু করে রাখা যায় তাহলে আম সহজে পানি বের হয়ে যেতে পারে না এবং খরার প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হয় না। এছাড়া রয়েছে সনাতনী পদ্ধতি, যেমন ভূগর্ভস্থ পানির সাহায্যে সম্পূরক সেচ দেওয়া যায়। সনাতনী পদ্ধতির মাধ্যমে ডুবা নালা পুকুর থেকে সেচ দেওয়া যায়, আবার অগভীর নলকূপের দ্বারা সেচ দেওয়া যায়, হস্তচালিত নলকূপ দ্বারা সেচ দেওয়া যায় এবং গভীর নলকূপ দ্বারাও সেচ দেওয়া যায়। সেচের মাধ্যমে আমন ধানকে খরার প্রভাব থেকে আমরা রক্ষা করে আমন ধানের ফলন বাড়াতে সাহায্য করব।
1: তো শুনল তো আমন ধানের ফলন বাড়াতে সম্পূরক সেচ ব্যবস্থাপনা, এ বিষয়ে বললেন শাহনাজ বেগম, অতিরিক্ত উপপরিচালক ক্রপ সুইং খামার বাড়ি ঢাকা। তো আমার সাথে কিন্তু এখন ওই আবহাওয়াবিদ কিন্তু মোহাম্মদ শাহিনুল ইসলাম, উনি হচ্ছেন আবহাওয়াবিদ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা, উনি আমাদের সাথে কিন্তু আছেন। উনি বলছেন যে আমি আজকে পুরোটাই আপনাদের সাথে থাকবো।
2: কি নাস্তা খাইলো বৃষ্টির দিন?
1: তো আমন ধানের ব্যাপারটা শুনলেন তো, তো এরকম আরো অনেক বিষয় নিয়ে আমরা কিন্তু কথা কই। আর আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন, আমাদের অনেকে যারা চিঠিপত্র লেখেন, তারপরে আমাদের ফোন ইন অনুষ্ঠান করেন, তারপরে যে শোনো ওই জুবায়ের জুবায়ের আর ছোট মিয়া দুটো যে কি লাগানো লাগাইছে, হ্যাঁ এরা কয় যে নালা কেটে দেবো, এরা তো চিন্তা করে যে জুবায়ের কয় যে নালা কাটলে কি অসুবিধাটা কি, ছোট মিয়া কয় যে নালা আমি দুদিন পরে কাটবো, এই নিয়ে একটা বিতণ্ডা। পরে তো সে থামা টামা আসলাম বুঝলে,
3: শোনো আবার লাঠি দিয়ে আবার পিটাপিটি
1: না হয়, না না না এখন আর সেই
4: আমরা সবাই মিলে
2: আমাকে বুবুরা আছে না, কৃষি বুবু, তারা অনেক সতর্ক,
1: অনেক সচেতন। আমাদের বাড়ির আশেপাশে কোনো জায়গা এখন আর
2: আগাছা নাই,
1: যায় না তাই না? আর একটা বিষয় এটা খুব মনোযোগ, এই যে বৃষ্টি বাদলা হচ্ছে, ঝোর জঙ্গল বড় হয়ে
4: যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে তো এডিস মশা হবে, এডিস মশা হলে তো ডেঙ্গু।
1: বকুলবু খুব সত্যি কথা কইছে, ভালো কথা কইছে। সকিনাবু তুমি কত যে ডেঙ্গুর ব্যাপারে কোনো সমস্যা আছে কিনা?
2: হ্যাঁ তো আছেই তো, আগে তো নিজেরই সাবধান থাকুন লাগবে, বাবা মার সাবধান থাকলে তার শিশুটারে যত্ন করতে পারবো, দিনের বেলা মশারি টানায় শুয়াইতে পারবো,
4: দিনের রাতে সব সময়
3: জয়গুণ এখন কেমন আছে
2: ভালো আছে, ভালো ভালো ভালো খাবার
3: খাইছিল। দেখো তুমি আগাম একটা সতর্ক
2: দৌড়ে ডাক্তারের কাছে গেছিলাম জ্বর বেশি দেখে,
1: ভালো হয়েছে। তবে এখন আরেকটা বিষয় যে এই যেভাবে বৃষ্টি বাদলা হচ্ছে, আমার কিন্তু এখনো কিন্তু গাছ লাগানো কিন্তু সুযোগ আছে, তো আমরা যারা যতটুকু পারি বেশি বেশি করে গাছ লাগাই। আর মনে আছে তো তাল খাবো ভালো করে, তালের পিঠে খাবো ভালো করে,
3: বেশি খাবো না,
1: কিন্তু ওই আটি ডা খাবো, কি করবো আটি, কারণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমরা উপকার করবো। না না আমার দাদা তার বাবা এগুলো লাগাইছিল বলে কিন্তু আমরা অনেক তালও খাচ্ছি, আবার আমার এলাকায় কিন্তু বজ্রপাতটা কিন্তু কম হচ্ছে, তাই না? তো চলো
2: মেলা কথা হইলো।

0: তা তো শোনাবো, মেহমান ভাই আছে, উনিও বসে আজকে, যে চলো ভাই আমার একটা গান শোনান। তো চলো গানটা শুনি। শিল্পী হচ্ছেন রাজীব দাস ও বাঁধন সরকার পূজা, গীতিকার ডাক্তার নাসরিন সুলতানা রুমা, সুরকার মকসুদ জামিল মন্টু। আচ্ছা, এই গান শুনতে শুনতে চলো আমরা ওই একটু চা আর পিয়া জুনিয়েছে, ওটা তো পুরা খাইতে পারো নাই
1: না,
0: তো আসরে
2: শেষ
0: দিকে যাচ্ছে, আমরা চলো একটু পিয়াজু আর চা খাই আর গানটা শুনি।
1: গান শুনি আর পিয়াজু।

0: চিকিৎসা কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো আমরা পাশে একটু বসি।
1: আচ্ছা চলো।

মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ এবং বিশ্বাসীদেরকে তারা প্রতারিত করতে চায়, অথচ তারা যে নিজেদের ছাড়া কাউকেই প্রতারিত করে না এ তারা বুঝতে পারে না। আল কোরআন বাংলাদেশ বেতার, এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দুর্বাদ। দুর্বাদে আজ আপনাদের জন্য রয়েছে মিঠু সুর, আর এতে আপনারা শুনতে পাবেন পল্লী গান।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, পল্লী গানের অনুষ্ঠান মিঠু সুরের প্রথম শিল্পী আব্দুল আলীম, গীতিকার জালাল উদ্দিন খা, সুর করেছেন সত্য সাহা।

0: সুপ্রিয় বন্ধুরা, আপনারা পল্লীগানের অনুষ্ঠান মেঠোসুর শুনছেন। এবারে গানের শিল্পী রথীন্দ্রনাথ রায়, এবারে শুনবেন হরলাল রায়ের গান।
1: এই যে গোসা হয় নাই খাও ভাত আছো মুই সুতি।

কেরোত কি করোত কো দিয়া এই যে গোসা হয় নাই।

ওয়ো মোর পরাণ যায় ফাটিয়া কায়ারো আসিবে নানি পানের বাটা নিয়ায়ো কি মুচকি হাসি দিয়া ম্যাচেত কি মোচ্চত করিয়া ভাইরে একলা ঘরে সুতি থাকো ও নানি পরাণ যায় ফাটিয়া।

সৈনিক ভাই ও বোনেরা, আপনারা দূরবারে শুনছেন পল্লীগানের অনুষ্ঠান মিঠু সুর। এবারের শিল্পী ফরিদা পারভিন। শিল্পী গিয়েছেন লালন সারগান, ধন্য ধন্য বলি তারে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। এবার গানের শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী, গীতিকার খন্দকার ওয়াহিদুল আলম, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর। দুঃখিত, আমরা আরও একটি গান শুনব, শিল্পী শেফালী সরগম, গীতিকার প্রজিত ঘোষ, সুর করেছেন আলী আফতাব লনি।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল পল্লীগানের অনুষ্ঠান মেঠোসুর।
1: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আল্লাহ হাফেজ।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটে বৃষ্টি আইনে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আগামী রোববার ভারত অথবা স্বাগতিক জাপানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। উল্লেখ্য, বর্তমানে আন্তর্জাতিক টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম এবং চীনের অবস্থান ৩৬তম। দিল্লিতে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিক ভারত এখন ব্যাট করছে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই ম্যাচে আফগানিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। ২-০তে এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আগামীকাল হারারেতে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। হারারেতে বাংলাদেশ সময় বেলা ১:৩০টায় খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে রয়েছে। আগামী রোববার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। গাজীপুর মহানগরের গাছা থানায় কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় জাহাঙ্গীর হাজারি কাবাডি দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ অনুষ্ঠিত ফাইনালে তারা কলমেশ্বর কাবাডি দলকে পরাজিত করে এই শিরোপা অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার আপ দলকে পুরস্কার প্রদান করা হয়। নরসিংদীতে বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তার সভাপতিত্বে জেলা প্রশাসক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী রোববার থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। ৪-দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবল এ দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলাই রাজধানীর শহীদ এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। জাপানে এশিয়ান গেমস নারী ফুটবলে আজ বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে পরাজিত হয়েছে। আগামী সোমবার বাংলাদেশের গ্রুপের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় বেলা ১টায় খেলা শুরু হবে। আগামী মাসের শেষ দিকে স্বাগতিক বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে ওয়েস্ট ইন্ডিজ দল আগামী মাসের ১৮ তারিখে বাংলাদেশ সফরে আসবে। টেস্ট সিরিজে অংশ নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশের বিরুদ্ধে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। ২২-২৪ অক্টোবর পর্যন্ত ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। আগামী বছরের মার্চ মাসে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ তা নিশ্চিত করেছে। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের স্মৃতির উদ্দেশ্যে এই সিরিজটি উৎসর্গ করা হবে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে গড়ে তোলার লক্ষ্যে শুরু হতে যাচ্ছে ট্যালেন্ট হান্ট বোলার কর্মসূচি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির উদ্যোগে এবারের কর্মসূচিতে পুরুষের পাশাপাশি নারী ক্রিকেটাররা অংশগ্রহণ করবে। আয়োজকরা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলের পেসার ও স্পিনার উভয় ধরনের বোলারদের সুযোগ করে দেওয়াই এই ট্যালেন্ট হান্টের মূল লক্ষ্য। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯-১৩ অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচের পর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত ৮:৩০টায়।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সবুজ শ্যামলিময় পরিপূর্ণ আমাদের এদেশ, অপরূপ ঋতু বৈচিত্র্যের আধার, অপূর্ব রূপ এবং অফুরন্ত সম্ভার নিয়ে এখানে আগমন ঘটে ছয়টি ঋতুর। ছয় ঋতুর জালবোনা এই বাংলাদেশ। প্রকৃতির অপরূপ লীলাভূমিতে ঋতুর পরিক্রমায় নির্মল নীলাকাশ, শুভ্র মেঘের ফেলা, দূরে সাদা কাশবনে পাকলা হাওয়ার মাতামাতি নিয়েই বাংলার বুকে এখন শরতের বসবাস, বাংলা আশ্বিন মাস। স্বতন্ত্র বৈশিষ্ট্যের মোহনীয় প্রাকৃতিক সৌন্দর্যের ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম। কবি বন্দে আলী মিয়ার কবিতায় যেন জীবন্ত হয়ে উঠেছে এদেশের গ্রামের হৃদয়ে ভোলানো প্রকৃতির এই রূপ। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে মাছাইছে প্রাণ। শ্রোতা বন্ধুরা, সুখী সংসার অনুষ্ঠানের শুরুতে রয়েছে আন্তঃবেতার অনুষ্ঠান। এতে আজ আমরা শুনব বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের রেকর্ডকৃত অনুষ্ঠান।
2: প্রিয় শ্রোতা, ক্রমবর্ধমান জনসংখ্যার ঊর্ধ্বগতি যে কোনো দেশের জন্য এক মহাসংকট, তাই জনসংখ্যার বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি। দক্ষ জনসম্পদ সমাজ বিনির্মাণের মূল কারিগর, আর সে জনবল যদি অপ্রত্যাশিত জন্মহারে নিজেদের সংহত করতে না পারে, তাহলে উন্নয়নের অগ্রযাত্রা সবার ধারে সেভাবে পৌঁছাবে না। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয় সম্পর্কে শুনব, আর এই বিষয়টি নিয়ে বলবেন রাঙামাটি পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক বেগম শাহান ওয়াজ।
3: জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ তথা বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ অঞ্চল। জনসংখ্যা বৃদ্ধির গতি রোধ করা না গেলে দেশের পরিকল্পিত উন্নয়ন সম্ভব নয়, আর এজন্য প্রয়োজন পরিবার পরিকল্পনা। জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের গবেষকদের মতে কয়েকটি কারণে জনসংখ্যা বাড়ছে। কম বয়সে বিয়ে, প্রজননক্ষম বিবাহিত নারীর উচ্চ হার, মানুষের গড় আয়ু বৃদ্ধি ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, বাল্যবিবাহ রোধে আইনের কঠোর প্রয়োগ, যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে প্রচার কার্যক্রম জোরদার, পুত্র সন্তানের আশায় পরিবার বড় না করা, কন্যা সন্তানের গুরুত্ব বৃদ্ধি, সর্বোপরি সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিতপূর্বক যথাসময়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকে জনসংখ্যা অর্থাৎ উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করা জরুরি। সুস্থ ও সুন্দর পারিবারিক জীবন গড়ে তোলার জন্য পরিবার পরিকল্পনা গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবার পরিকল্পনা একটি ব্যাপক বিষয়। একটি পরিবারের সার্বিক কল্যাণ ও উন্নতির লক্ষ্যে একটি দম্পতি ও পরিবারের অন্যান্য সদস্যরা সচেতনভাবে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করে, তাই পরিবার পরিকল্পনা। কাজেই পরিবার পরিকল্পনার মূল লক্ষ্যই হল সুন্দর ভবিষ্যৎ গঠন করা, সার্বিক কল্যাণ ও উন্নতি সাধন করে সুখী, সমৃদ্ধ ও টেকসই দেশ গঠনে ভূমিকা রাখা। তাই সুস্থ ও স্বাস্থ্যকর জীবন গঠনের জন্য প্রয়োজন পরিবার পরিকল্পনার সঠিক পথটি সময় মতো বেছে নেয়া। যেমন নববিবাহিত দম্পতি বিয়ের পরপরই সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে কখন কয়টি সন্তান নেবেন এটি ঠিক করতে পারেন। অহেতুক বেশি সন্তানের বিড়ম্বনা ও বোঝা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য পরিবার পরিকল্পনার সঠিক সিদ্ধান্তই আপনাকে শারীরিক, পারিবারিক ও মানসিক সুস্থতা ও নিশ্চয়তা দিতে পারে। মায়ের শারীরিক সুস্থতা শিশুর সার্বিক সুস্বাস্থ্য রক্ষার্থে দুসন্তানের মাঝে কমপক্ষে 3 বছর বিরতি প্রয়োজন। অনেক সময় পরিবারের স্বামী বা সন্তান ছাড়াও অন্যান্য সদস্য থাকলে সংসারের সচ্ছলতা কম কিংবা আর্থিক টানাপোড়নে স্বামী স্ত্রীর সকল আনন্দ মাটি হয়ে যায়। তাই সুন্দরভাবে আনন্দময় সংসারের জন্য একটু সচেতন হয়ে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে ছোট পরিবারের সংসার গড়ে তুলতে পারলে সীমিত আয়ের মধ্যেও গোছানো, সিমসাম, অভাববিহীন সুখী পরিবার গড়ে ওঠে। অন্যভাবে বলা যায়, যদি পরিবার পরিকল্পনা না করে বছর বছর সন্তান নেওয়া হয়, একটি গর্ভে, একটি কোলে, একটি কাঁধে, অন্যটি হাটে, আর কয়েকটি এভাবে অধিক সন্তানের পরিবারে থাকবে না কোনো সুখ শান্তি, বাসস্থান, খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, সকল মৌলিক প্রয়োজন বা চাহিদা শূন্য হয়ে পড়ে। এদের নুন আনতে পান্তা ফুরায়, অপুষ্টির শিকার হয়, স্বাস্থ্যহীনতা, শিক্ষা ও চিকিৎসার অভাবে এদের জীবন হয় দুর্বিষহ। কাজেই আপনি নবদম্পতি আগামীতে মা বাবা হবেন, মাতৃত্ব পিতৃত্ব পরম কাম্য ও সাধনার জিনিস, সে পাওয়া যেন আপনার জন্য শারীরিক ও মানসিক সুস্থতা এবং সৌভাগ্যের কারণ হয়ে আসুক, এটাই কাম্য। একটি সুস্থ সবল ও সুখী পরিবারের প্রত্যাশায় পরিবার পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। উপযুক্ত বয়সে বিয়ে, বিয়ের পর স্বামী স্ত্রীর সিদ্ধান্তে সন্তান গ্রহণের পরিকল্পনা, কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নেবেন, এসব প্রথমেই ঠিক করা দরকার। এছাড়াও পরিবার পরিকল্পনা ঘন ঘন গর্ভধারণের ঝুঁকি কমায়, ফলে মা ও শিশু স্বাস্থ্যের ঝুঁকি ও মৃত্যু ঝুঁকিও কমে। মা ও শিশু স্বাস্থ্য ভালো থাকে, স্বামী স্ত্রীর শারীরিক, মানসিক ও আর্থিক চাপ কমায়, কম সন্তানের পরিবার সন্তানের যত্ন ও তাদের চাহিদা পূরণে সহজ হয়, সংসারের সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্য বাড়ায়, জনসংখ্যা বৃদ্ধির গতি কমায়, পরিবার সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ও সমৃদ্ধি বাড়ে, দেশ ও বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বেগম শাহনওয়াজের কাছ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে শুনলেন।

0: জনসংখ্যা নিয়ন্ত্রণ বিষয়ে সমর্পিত কণ্ঠে গানটি শুনলেন। প্রিয় শ্রোতা, সমাজে মাদক একটি ভয়াবহ সমস্যা। মাদক যেন আমাদের যুব সমাজকে ধ্বংস করতে না পারে সেদিকে সচেষ্ট থাকতে হবে। একটি পরিবারকে ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত সন্তানও যথেষ্ট। কাজে সন্তানরা যেন মাদকের নেশা থেকে দূরে থাকে তার জন্য আমাদের পরিবার, সমাজ এবং সর্বোপরি সবার সচেতনতা প্রয়োজন। এবারে শুনবেন মাদক প্রতিরোধে সচেতনতা বিষয়ক মাঠ প্রতিবেদন। প্রতিবেদন সংগ্রহে মোহাম্মদ কাউসার।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলকে বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ কাউসার। মাদক আমাদের সমাজে এখন একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। সরকার এই মাদক নিয়ন্ত্রণের জন্য নানা রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার বিভিন্ন রকমের আইন পাশ করছেন এবং তা প্রয়োগে যথাসাধ্য চেষ্টা করছেন। এই মাদক অপব্যবহার এবং চোরাচালান প্রতিরোধে আমাদের এই রাঙ্গামাটি শহরের মানুষ কি ভাবছে, শ্রোতা বন্ধুরা এই বিষয়টি জানার চেষ্টা করব। চলুন শুনি। কথা বলছি আসামস্তি এলাকার একজন দোকানদার ভাইয়ের সাথে। আপনার নাম?
2: আমার নাম শিমুল দে।
1: আপনার কাছে জানতে চাইবো যে মাদকের যে অপব্যবহার এবং চোরাচালান বন্ধে আপনি কি ভাবছেন বা আপনার চিন্তা ভাবনা কি?
2: আসলে মাদক একটি মানে ভয়ানক জিনিস, এটার জন্য সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করছে, এটা কোনোভাবেই সমাজে সুফল বয়ে আনবে না। এটা আমাদের আসলে যুব সমাজেরও সচেতন হওয়া উচিত এই বিষয়টা নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনীরও একটা ভালো দক্ষ পদক্ষেপ নেওয়া উচিত। সরকার এই বিষয়টি নিয়ে অনেক ভাবছেন এখন, তো আমি এটা একটি ভালো উদ্যোগ।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই বিষয়টি নিয়ে এবারে কথা বলছি রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষার্থী বোনের সাথে। আপনার নাম?
3: আমার নাম রাবে আক্তার, আমি অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্রী।
1: আপনি তো জানেন যে আমাদের সমাজে মাদক একটি এখন একটা বড় সমস্যা, তো এই মাদক প্রতিরোধে কি কি করণীয় বলে আপনি মনে করেন?
3: আমাদের সমাজে একটি মাদকাসক্তি একটি বড় সমস্যা, এটা আমাদের যদি সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই, আমাদের প্রথমত আমাদের পারিবারিক ভাবে সচেতন।

0: ফুল থাকতে হবে যে আমার বাচ্চাটা কোথায় যাচ্ছে, কার সাথে মেলামেশা করছে, ওইটাই প্রথম আমাদের আটকানোর প্রথম পদক্ষেপ হচ্ছে ওইটাই।
1: মাদকের অপব্যবহার যেটা হচ্ছে আর কি, এটা একটা আশঙ্কাজনক হারে মাদকের অপব্যবহার হচ্ছে, এটা কিভাবে কমিয়ে আনা যায় বা কিভাবে দূর করা যায় বলে আপনি মনে করেন?
0: আমি মনে করি এটা দূর করার প্রধান উপায় হচ্ছে মাদকাসক্তি যেন সহজলভ্যতা কমিয়ে আনতে পারে, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা শুনলেন রাঙামাটি শহরের মানুষ মাদকের অপব্যবহার এবং চোরাচালান পন্থে তাদের মতামত। আশা করি আপনারা ওই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, সচেতন হবেন, কারণ সচেতনতাই পারে মাদক মুক্ত সমাজ গড়তে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: এতক্ষণ শুনলেন মাদক প্রতিরোধে সচেতনতা বিষয়ক মাঠ প্রতিবেদন। প্রিয় শ্রোতা, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য ৬ মাস পূর্ণ হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধই যথেষ্ট। যদি মায়ের মনে হয় তার শিশুটি কম দুধ পাচ্ছে, তাহলে ওই মাকে প্রতিদিন ৫ বার খাবার খেতে হবে এবং প্রতিবারে কিছু পরিমাণ বাড়তি সুষম খাবারও খেতে হবে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন মাতৃদুগ্ধ পানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক স্পট।
3: ভাবি, ও ভাবি,
4: ভাবি। আরে ফাতেমা, তুই?
3: হ্যাঁ আমি। কেন, সমস্যা আছে?
4: না না, সমস্যা নাই। জামাই কই?
3: জামাই নাই।
4: নাই মানে?
3: নাই মানে আসে নাই, আমি একলাই আসছি। রাগ কইরা কি, সমস্যা আছে?
4: না না, সমস্যা কিসের? তুমি রাগ করলি কি নিয়া? কার লগে রাগ করলি রে ফাতেমা?
3: মা বাদ দাও তো ভাবি, খালি ফাতে ডাকো।
4: কি কইতাছস?
3: আচ্ছা ভাবি, তুমি কও, একজন বিবাহিত নারী কিসে তার আনন্দ, কিসে তার পূর্ণতা?
4: অবশ্যই মা হতে।
3: এই দেখো, তুমি ভাবি হইয়া বুঝলা, অথচ সে স্বামী হইয়া বুঝে না।
4: কেন, কি বলে জামাই?
3: বলে আমার নাকি মা হওয়ার জ্ঞানই হয়নি এখনো।
4: মা হওয়ার জ্ঞান? সেটা আবার কি?
3: আমারে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে সে।
4: কি প্রশ্ন?
5: আচ্ছা বলো তো ফাতু, জন্মের এক ঘন্টার মধ্যে শিশুরে কি খাওয়াইতে হয় জানো না? বলো তো দেখি, কোন খাবার শিশুর সহজে হজম হয়? পারলা না? আচ্ছা বলো তাহলে, কি খাইলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শিশুর দেহে অ্যান্টিবডি তৈরি হয়?
4: কি জবাব দিলি তুই?
3: জবাব থাকলে তো দিমু, কেন, সমস্যা আছে?
4: না না, সমস্যা নাই। তা আর কি জানতে চাই জামাই?
3: জানতে চাই
5: প্রথম ৬ মাস কি খাওয়াইলে শিশুর অন্য কোনো খাবার লাগে না, শিশু অপুষ্টিতে ভোগে না, অসুখ বিসুখ হয় না, মৃত্যু ঝুঁকি এড়ানো যায়।
4: তুই কি কইলি?
3: কইলাম তো জানি না, সমস্যা আছে।
4: হ্যাঁ সমস্যা আছে।
3: কি সমস্যা?
4: মা হইতে চাইলে এই সব প্রশ্নের উত্তর জানা লাগে।
3: তুমি জানো?
4: না জানলে কি দুই সন্তানের মা হইতে পারতাম?
3: তাই আর দেরি করো কেন ভাবি, আমারে বলতে কি সমস্যা আছে?
4: না না, কোনো সমস্যা নাই। শুন ফাতেমা, জামাই তোরে যত প্রশ্ন জিজ্ঞাসা করছে সব প্রশ্নের একটাই জবাব, তা হইল মায়ের দুধ।
3: মায়ের দুধ?
4: হ্যাঁ মায়ের দুধ। লগে এই কথাটাও মনে রাখিস, মায়ের বুকের প্রথম দুধ অর্থাৎ শাল দুধ হইল নবজাতকের আদর্শ খাবার, আর দিনে বা রাইতে শিশু চাওয়া মাত্রই তার মায়ের দুধ খাওয়ানো উচিত।
5: এবং শিশু পর্যাপ্ত দুধ খাওয়ার জন্য মাকে বেশি কইরা পুষ্টিকর খাবার খাইতে হয়। ফাতেমা, ভাবির কাছে আইসা তোমার মা হওয়ার যথেষ্ট জ্ঞান অর্জন হয়েছে, এবার বাড়ি চলো।
4: ফাতেমা, তোর জামাই রেজিকা তো এই বেলা ৪টা ডাইল ভাত খাইয়া গেলে কি সমস্যা আছে?
3: কি সমস্যা আছে?
5: না না না, কোনো সমস্যা নেই।
6: ডেঙ্গু ভাইরাস একটি মশাবাহিত রোগ যা এডিস মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। কোথাও কোনো অকেজো পাত্রে তিন দিনের বেশি পানি জমে থাকলে এই মশার উৎপত্তি হয়। বিশেষ করে বর্ষাকাল এবং স্যাঁতসেঁতে পরিবেশে এডিস মশা প্রজনন বৃদ্ধি পায়, ফলে ডেঙ্গুর সংক্রমণও বেড়ে যায়। এ রোগের মোকাবেলায় আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করলেই এই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি অপসারণ করে মশার প্রজনন স্থল ধ্বংস করুন, বাড়িও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির আশপাশে জমে থাকা অকেজো জিনিস যেমন প্লাস্টিকের ভাঙা বালতি, মাটির মটকা, ফুলের টব, ডাবের খোলা, নারিকেলের মালা ইত্যাদি সরিয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিন। এছাড়াও বাসাবাড়ির বিভিন্ন স্থানে পানি জমে থাকতে পারে, এমন স্থানগুলো লক্ষ্য রাখুন। রাতে মশারি টাঙ্গ

0: লক্ষ্যমান। এ সকল সচেতনতার মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে চললে ডেঙ্গু ভাইরাস মোকাবেলা সহজ ও কার্যকর হবে। সুস্থ শরীর নিরাপদ জীবন নিশ্চিত করতে আমাদের সকলের দায়িত্ব হল ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে সচেষ্ট থাকা। এই আহ্বান জানিয়ে শেষ করছি আজকের সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠান। অনুষ্ঠানটির গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি শেখ শাকিল আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বললেন আইনমন্ত্রী। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন মাহাদি আমিন। ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। পাকিস্তান ও চীন নিজেদের সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কৌশল চালু করেছে। এবং জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের নারী টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে তার সভাপতিত্বে আয়োজিত এই সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী লেকগুলোতে পয়বর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব দেন। বৈঠকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকার লেকগুলোর বর্তমান অবস্থা, দূষণের উৎস এবং সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মেধাবীদের উৎসাহ দান ও সঠিক মূল্যায়ন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম এবং দেশ উপকৃত হবে। তিনি আজ সচিবালয়ে গত আগস্টে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী হাফেজদের সম্বর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতা দিয়ে ভালো যা কিছু অর্জন করবে সরকার সেই অর্জনের স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে। বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন সমগ্র বাংলাদেশের অর্জন। সরকার গঠনের পর থেকে মেধাবী ও যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরই অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হাফিজদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের ব্যবসায়ী, কর্মী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যান হু কোং আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের সাথে ভিয়েতনামের 5 দশকেরও বেশি সময় ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের এই সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও অংশীদারিত্বের ক্ষেত্রে আরও সম্প্রসারণ করার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা প্রয়োজন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন এবং ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে তাকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত। ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের মাঝে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ কামরুল আহসান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগত মান ও উৎকর্ষ বাড়াতে শিক্ষক নিয়োগ সহ সব ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অগ্রাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আজ আইন মন্ত্রণালয় ও জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দপ্তর আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মানব পাচার রোধে বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ 2019 সালের সেপ্টেম্বরে মানব পাচার বিষয়ক প্রোটোকল অনুসমর্থন করেছে এবং তখন থেকেই বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে আজ ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, 2009 সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আসার পরই জানান দিয়েছিলেন তিনি বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের পথে হাঁটছেন। তখন থেকেই দেশে গণতন্ত্র ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়। 16 বছরের নৈরাজ্যের পর গণ অভ্যুত্থানে গণতন্ত্র ফিরেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাভারের আমিনবাজারে স্পেশাল ব্রাঞ্চ এসবির এসআই মোহাম্মদ আলতাফ হোসেনের হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। আজ সচিবালয়ে নিহতের পরিবারবর্গ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, গত 5ই সেপ্টেম্বর সাভারের আমিনবাজারের বড়দেশি পশ্চিমপাড়ায় একটি অটোরিকশা রাখা নিয়ে সৃষ্ট তর্ক বিতর্ক মেটাতে গিয়ে সন্ত্রাসীদের নৃশংস হামলায় নিহত হন এসআই আলতাফ হোসেন। এই ঘটনায় 15 জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এদিকে আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক পর্যালোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশের গ্রামীণ এলাকার থানাগুলোকে মানসম্মত মডেল থানায় রূপান্তরের জন্য একটি সুনির্দিষ্ট প্রোটোটাইপ ডিজাইন অনুসরণের নির্দেশ দেন। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। আজ সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত আরাল গুলবানসনের সঙ্গে সৌজন্যের সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে স্থানীয় সরকার ব্যবস্থা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কারিগরি সহায়তা ও স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা ও কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ। এই সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকারের নারীর অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেষ্টা না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহদি আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়ন এবং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। দুদেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার উপর জোর দেওয়া হয়। এছাড়া পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায্যতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্ককে একটি টেকসই ও মর্যাদাপূর্ণ উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষই একমত প্রকাশ করেন। একই সঙ্গে বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছে শফিকুল ইসলাম। যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে গত আগস্ট মাসে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। আগস্টে একক মাস হিসেবে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে 25.65%, যা এযাবৎকালে সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি। রপ্তানিকারকরা বলছেন, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আরও বাড়ানোর সুযোগ রয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের জন্য রেকর্ডের মাস ছিল গত আগস্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য বলছে, 2026-27 অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রপ্তানি করেছে $817 মিলিয়ন বেশি মূল্যের পোশাক। গত বছরের একই মাসে যার পরিমাণ ছিল $650.34 মিলিয়ন, অর্থাৎ এক বছরে রপ্তানি বেড়েছে 25.65%। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি হয়েছে মোট $1.61 বিলিয়ন, আগের অর্থবছরের একই সময়ের তুলনায়, যা 11.42% বেশি। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির এই রেকর্ডকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন পোশাক খাতের উদ্যোক্তারা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের শীর্ষ নির্বাহী মহিউদ্দিন রুবেল,
3: ডেফিনেটলি এটি খুবই আশাব্যঞ্জক এবং ভালো একটা খবর আমাদের দেশের জন্য, গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। তবে আশার থেকেও বড় কথা হচ্ছে যে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে আমাদেরকে, এবং সেই সাপোর্ট সরকার থেকে কন্টিনিউয়েশন থাকতে হবে।
2: যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় একক বাজার। 2025-26 অর্থবছরে দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে প্রায় $9.04 বিলিয়ন, এর মধ্যে তৈরি পোশাক থেকে এসেছে $7.74 বিলিয়ন। রপ্তানিকারকদের মতে, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, উচ্চ মূল্যের পোশাক উৎপাদন এবং মান উন্নয়নের মাধ্যমে এই বাজারে আরো বড় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। জ্বালানি ও অন্যান্য ইউটিলিটি সেবা নিশ্চিত করা, অর্থায়নের সুযোগ বাড়ানো এবং নীতি সহায়তা অব্যাহত রাখার উপরও গুরুত্ব দিচ্ছেন তারা।
3: গার্মেন্টস ইন্ডাস্ট্রির বেস অনেক শক্ত, এটা অনেক দিন ধরে এই বেসটা তৈরি হয়েছে। সুতরাং আমরা যদি অ্যাডভান্স লেভেলে যাই, আমরা যদি অ্যাডভান্স সাপোর্ট পাই, আমরা যদি অ্যাডভান্স প্রোডাক্ট আমরা করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাদের রপ্তানি বাড়ানো তো সম্ভব। এবং আমেরিকাতে একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় মার্কেট হওয়ার কারণে এটার ইম্পর্টেন্সের সাথে সাথে ওদেরও আমাদেরকে দরকার। সব মিলিয়ে এখানেও রপ্তানি বাড়ানো আরো অনেক সম্ভব।
2: পোশাকের পাশাপাশি চামড়া, পাট, হোম টেক্সটাইল, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য, ঔষধ ও হালকা প্রকৌশল সহ সম্ভাবনাময় বিভিন্ন খাতেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে। আগস্টের রেকর্ড প্রবৃদ্ধি সেই সম্ভাবনাকেই আরো শক্তিশালী করেছে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
4: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজিটালাইজেশনের ফলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির ভর্তুকি বছরে 300 থেকে 350 কোটি টাকা কমে আসবে। তিনি আজ টিসিবির সম্মেলন কক্ষে সংস্থাটির কার্যক্রমে ডিজিটাল ট্রান্সফরমেশন উদ্বোধনকালে একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, কার্ডধারীদের একটি নির্ভরযোগ্য ডিজিটাল ডেটাবেজ করতে জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য যাচাই করে প্রায় 59 লাখ অযোগ্য আবেদনকারীকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বর্তমানে টিসিবির উপকার ভোগের সংখ্যা প্রায় 79 লাখ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এই সংখ্যা 1 কোটিতে উন্নীত করা হবে। স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে নির্বাচন কমিশনের প্রস্তুতি সভা শুরু হয়েছে। আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্য নির্বাচন কমিশনারগণ অংশ নেন। পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, আগামী 6 জুনের আগে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় ডেঙ্গুতে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে 1484 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিকে সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এবারে শুনুন হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন নিয়ে প্রতিবেদন।
2: দেশজুড়ে ক্রমে আরো ভয়ঙ্কর রূপ হাম প্রতিদিন দেশের কোথাও না কোথাও মৃত্যুর কোলে ঢলে পড়ছে একের পর এক শিশু। এর বড় একটি অংশই 5 বছরের কম বয়সী শিশু। উদ্ভূত এই জরুরি পরিস্থিতি সামাল দিতে আবারও দেশব্যাপী বড় ধরনের টিকাদান কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন,
5: আগামী 25 তারিখ থেকে আরো অনেক মানে ডাকডুল পিটি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখ থেকে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি। এর মধ্যে আমাদের হামের টিকা বেশি
2: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকার কোন বিকল্প নেই, তাই চলমান এই মহামারী রুখতে শতভাগ শিশুকে নিয়ে আসতে হবে টিকার আওতায়।
6: যেহেতু হাম রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে, তাই 6 মাস থেকে 5 বছর পর্যন্ত সকল রোগীদেরকে বর্তমানে বাংলাদেশ সরকার টিকার আওতায় নিয়ে আসছে, এবং অতিরিক্ত এক ডোজ বুস্টার ডোজ হিসেবে হামের টিকা দিচ্ছে। এছাড়াও যে সমস্ত রোগী হামে আক্রান্ত তারা পরবর্তী 72 ঘন্টার পর হামের টিকা গ্রহণ করতে পারে।
2: তীব্র জ্বর ও শরীরে লালচে গুটি দেখা দিলেই অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রাক বর্ষা জরিপে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে আজ বাংলা মোটরের রূপায়ণ টাওয়ার এলাকা থেকে শাহবাগ মোড় পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সড়ক ও ফুটপাথে জমে থাকা বর্জ্য অপসারণ, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার, মশার সম্ভাব্য প্রজনন স্থল চিহ্নিত ও ধ্বংস এবং জমে থাকা পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি পরীক্ষা করা হয়। ঢাকা কক্সবাজার রুটে অতিরিক্ত একটি আন্তঃনগর ট্রেন পরিষেবা চালুর লক্ষ্যে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পরিকল্পনাটি সফলভাবে বাস্তবায়ন হলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই এই সম্প্রসারিত পরিষেবাটি চালু হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী মহানগর এক্সপ্রেসটি রাত 8:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে এবং ভোর 6টার দিকে কক্সবাজার পৌঁছাবে। কক্সবাজার থেকে ফিরতি ট্রেন ছাড়বে সকাল 9টায়। প্রতিটি পথে যাত্রায় প্রায় 9.5 ঘন্টা সময় লাগবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তান ও চীন অভিন্ন সীমান্ত ব্যবস্থাপনার জন্য বহুল প্রতীক্ষিত যৌথ সীমান্ত কমিশন চালু করেছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনের সমন্বয়, বাণিজ্য এবং দুদেশের মধ্যকার যোগাযোগ আরও জোরদার হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কমিশনের উদ্বোধনী সভা ইসলামাবাদে অনুষ্ঠিত হয়। চীনের সাথে যৌথ সীমান্ত কমিশনের কার্যক্রম শুরু হওয়ার বিষয়টি দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পাকিস্তান। নেপালে প্রায় 3 সপ্তাহ আগে ভয়াবহ আকস্মিক বন্যায় কয়েকশো মানুষ নিহত হওয়ার পরও নিখোঁজ হাজার হাজার মানুষের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দলগুলো একটি জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে গতকাল 4টি মৃতদেহ উদ্ধার করেছে। নিখোঁজদের পরিবারগুলো কর্তৃপক্ষের কাছে তাদের প্রিয়জনদের অবস্থান সম্পর্কে জানতে চাচ্ছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ভয়াবহ দুর্ভোগকে উপেক্ষা করা যাবে না। অ্যান্থনিও গুতেরেস গাজা শান্তি পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের আহ্বান এবং অবরুদ্ধ ছিটমহলে নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করার অনুরোধ জানান। খেলার খবর, ক্রিকেট। জাপানে এশিয়ান গেমস নারী ক্রিকেটে বৃষ্টি আইনে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠেছে। বাংলাদেশ ও চীনের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, তবে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী দল। আগামী রোববার ভারত অথবা স্বাগতিক জাপানের বিপক্ষে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাজধানীর বিভিন্ন লেকের দূষণ রোধ এবং পরিবেশগত উন্নয়নে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ তারেক রহমানের। মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে। আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির। যে কোনো পরিস্থিতিতে সরকার নাগরিকদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বললেন আইনমন্ত্রী। ভারতে পলাতক ফ্যাসিবাদের দোষর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নিশ্চিত করতে ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন মাহদি আমিন। এবং ঢাকা কক্সবাজার রুটে সম্প্রসারিত হচ্ছে আন্তনগর ট্রেন পরিষেবা। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি নাহিদা মিতু। রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যা, যানজট এবং সময় অপচয়ের সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে বাংলাদেশ বহুদিন ধরে আধুনিক গণপরিবহন ব্যবস্থার উপর গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক রাজধানী গণপরিবহন ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও পরিবেশ বান্ধব করতে মেট্রো রেলের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারিক রহমানের সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সরকার 45,503,76,00,000 টাকা ব্যয়ে একটি নতুন মেট্রো রেল প্রকল্পের অনুমোদন দিয়েছে এবং দুটি চলমান মেট্রো রেল প্রকল্পের সংশোধনও ইতিবাচকভাবে বিবেচনা করেছে। যানজটের কারণে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ যাত্রীকে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সড়কে কাটাতে হয়। এর ফলে শুধু সময় নষ্ট হয় না, উৎপাদনশীলতাও কমে যায় এবং জ্বালানির অপচয় বাড়ে। এই বাস্তবতায় মেট্রো রেলকে নগর পরিবহনের আধুনিক ও কার্যকর সমাধান হিসেবে দেখা হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে রাজধানীর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগের নতুন সুযোগ সৃষ্টি হবে। বর্তমানে যে দূরত্ব অতিক্রম করতে এক থেকে দুই ঘণ্টা সময় লাগে, মেট্রো রেল চালু হলে তা অনেক কমে আসবে। ফলে কর্মঘণ্টার সাশ্রয় হবে, অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। রাজধানীর বিভিন্ন এলাকায় বসবাসকারী মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং সেবা কেন্দ্রে সহজে পৌঁছাতে পারবেন। এতে নগর জীবনের উপর দীর্ঘদিনের যানজটের চাপ অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। মেট্রো রেল প্রকল্পগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পরিবেশগত সুবিধা। সড়কে ব্যক্তিগত গাড়ি ও জ্বালানি চালিত যানবাহনের সংখ্যা কমলে বায়ুদূষণ এবং কার্বন নিঃসরণ হ্রাস পাবে। উন্নত বিশ্বের বহু নগরের মতো ঢাকাও ধীরে ধীরে গণপরিবহন নির্ভর নগরীতে রূপান্তরিত হওয়ার সুযোগ পাবে। এ কারণে বিশেষজ্ঞরা মেট্রো রেলকে শুধু একটি পরিবহন প্রকল্প নয় বরং টেকসই নগর উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেন। তবে এই বৃহৎ প্রকল্পগুলোর সামনে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, প্রকল্পগুলোর ব্যয় ইতোমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিপুল অর্থ বিনিয়োগের কারণে কাজের গতি শ্লথ হলে বা বাস্তবায়নে বিলম্ব ঘটলে জাতীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। দ্বিতীয়ত, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় পাতাল ও উড়ালপথে নির্মাণ কাজ চলাকালে যানবাহন চলাচল, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডে সাময়িক ভোগান্তি দেখা দিতে পারে। তৃতীয়ত, ভূমি অধিগ্রহণ, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ বিভিন্ন ইউটিলিটি লাইন স্থানান্তর এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকর সমন্বয় নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এছাড়া উন্নত প্রযুক্তি নির্ভর এই মেট্রো রেল ব্যবস্থার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী আর্থিকভাবে টেকসই পরিচালন ব্যবস্থা নিশ্চিত করাও জরুরি। তাই প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি দক্ষ ব্যবস্থাপনা ও কঠোর তদারকির বিষয়টি সমান গুরুত্ব দাবি করে। মেট্রো রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কারণে রাজধানীর বিভিন্ন প্রান্তিকে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা সরকারের দীর্ঘমেয়াদী নগর উন্নয়ন কৌশলের অংশ। ইতোমধ্যে চালু হওয়া মেট্রো রেল সেবার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক সাড়া প্রমাণ করেছে যে দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য গণপরিবহনের চাহিদা কতটা ব্যাপক। সব মিলিয়ে একনেকে মেট্রো রেলের তিনটি প্রকল্প অনুমোদন রাজধানীর পরিবহন ব্যবস্থার জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এসব প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে ঢাকা শুধু যানজট নিরসনের ক্ষেত্রেই নয়, পরিবেশ বান্ধব, আধুনিক এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনার দিক থেকেও নতুন উচ্চতায় পৌঁছাবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
9: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শুনলেন যা রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াময় 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ ও আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খসরু এবং গানের কথা সাজিয়েছেন আহমেদ মুনির।

এতক্ষণ শুনলেন দেশের গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।

এতক্ষণ শুনলেন দেশের গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।

এতক্ষণ শুনলেন দেশের গান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন মিডিয়াম ওয়েভের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন দেশের গান। শিল্পী শাম্মী আক্তার গানের কথা সাজিয়েছেন কাজী নজরুল ইসলাম।

0: এতক্ষণ শুনলেন দেশের গান। এফএম সম্প্রচার কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। নাটক বেগম রোকেয়া শুনবেন বেলা দুটো বেজে ত্রিশ মিনিটে। রচনা অশোক কুমার বিশ্বাস, প্রযোজনা কাবেরী মোস্তফা। পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা একটা বেজে পাঁচ মিনিটে। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান শুনবেন বিকেল তিনটে বেজে ত্রিশ মিনিটে। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী শুনবেন সন্ধ্যে ছটা বেজে পনেরো মিনিটে। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল আটটা বেজে পনেরো মিনিটে, দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে, বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিটে, সন্ধ্যা ছটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং রাত নটা বেজে বিশ মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন সকাল নটা বেজে পাঁচ মিনিটে। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং শুনবেন সকাল নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। এছাড়া এফএম আটাশি দশমিক আট মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত নটায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম ব্যান্ড আটাশি দশমিক আট মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা।
1: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: সদাকাল্লাহুল আযীম।
1: এই কোরআন এমন পথ প্রদর্শন করে যা সর্বাধিক সরল এবং সৎকর্মপরায়ণ মুমিনদের সুসংবাদ দেয় যে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে, এবং যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের জন্যে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করেছি। মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবেই অকল্যাণ কামনা করে, মানুষ তো খুবই দ্রুততাপ্রিয়।
2: বন্ধুরা, এ পালায় আপনাদের সাথে আমরা ছিলাম। অনুষ্ঠান ঘোষণায় আমি সুমা রায়, অধিবেশন তত্ত্বাবধানে শিবলি সাঈদ, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।